শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন। সৌমকান্তি সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। শেষে পাহাড় ছাড়িয়ে এসে নদী পড়ে বাহিরের দেশে, হেথা যেখানে চাহিয়া দেখে চোখে সকলই নূতন ঠেকে। হেথা চারিদিকে খোলা মাঠ, হেথা সমতল পথঘাট, কোথাও চাষিরা করিছে চাষ, কোথাও গরুতে খেতেছে ঘাস, কোথাও বৃহৎ অশ্বত গাছে পাখি শীষ দিয়ে দিয়ে নাচে, কোথাও রাখাল ছেলের দলে খেলা করিছে গাছের তলে, কোথাও নিকটে গ্রামের মাঝে লোকে ফিরে

হইছে নানান কাজে, কোথাও বাধা কিছু নাহি, পথে নদী চলেছে আপন মতে, পথে বরষার জলধারা আসে চারিদিক হতে তারা, নদী দেখিতে দেখিতে বাড়ে, এখন কে রাখে ধরিয়া তারে। তাহার দুই কূলে উঠে ঘাস, সেথায় যতেক বকের বাস, সেথা মহিষের দল থাকে, তারা লুটায় নদীর পাঁকে, যত বুনো বরা সেথা ফেরে, তারা দাঁত দিয়ে মাটি চেরে, সেথা শেয়াল লুকায় থাকে, রাতে হুয়া হুয়া করে ডাকে। শুনছেন নদী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা নদী। লেখাটির আরো কিছুটি অংশ বাকি রয়েছে, আরো কয়েকটি গান, তারপর আবার এই রচনার অংশে ফিরে আসব, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। অনুষ্ঠান শেষ হতে যদিও কিছু পথ বাকি রয়েছে, সকাল 6টা পর্যন্ত 107 FM রেনবো সৌম্যকান্তি রয়েছে।

তারাতে কোন দাসে দূরে বাজায়লাস পাশে মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় পাশের গায়ে।

শুনছিলেন শিল্পী ঋতু গুহের একক কণ্ঠে গান। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, আর 11 মিনিটের পথ চলা বাকি, তাই একটু অগ্রিমই বিদায় চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে। এতক্ষণ সঙ্গে ছিলাম সৌম্যকান্তি, যারা অনুষ্ঠানে সঙ্গে ছিলেন রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত আজকে পরপর 3টি অনুষ্ঠানে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। যদিও সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি। নদী কাব্য গ্রন্থের এই রচনাটির পুরো অংশটা হয়তো আজকে সম্পূর্ণ করা সম্ভব নাও হতে পারে, তবে এরপরের যেদিন অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকবে আমার, সেই দিন নিশ্চয়ই সম্পূর্ণ করে নেব। দেখে এই মতো কত দেশ কেবা গণিয়া করিবে শেষ, কোথাও কেবল বালির ডাঙা, কোথাও মাটিগুলো রাঙা রাঙা, কোথাও ধারে ধারে উঠে বেত, কোথাও দুধারে গমের ক্ষেত, কোথাও ছোটোখাটো গ্রামখানি, কোথাও মাথা তোলে রাজধানী, সেথায় নবাবের বড় কোঠা, তারই পাথরের থাম মোটা, তারই ঘাটের সোপান যত, জলে নামিয়াছে শত শত, কোথাও সাদা পাথরের পুলে নদী বাঁধিয়াছে দুই কুলে, কোথাও লোহার সাঁকোয়ে গাড়ি চলে ধকধক ডাক ছাড়ি, নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে, হেথা যেথায় মোদের বাড়ি নদী আসিল দুয়ারে তারি, হেথায় নদী নালা উইল খালে দেশ ঘিরেছে জলের জালে, কত মেয়েরা নামিছে ঘাটে, কত ছেলেরা সাঁতার কাটে, কত জেলেরা ফেলিছে জাল, কত মাঝিরা ধরেছে হাল, সুখে সারি গান গায়ে দাঁড়ি, কত খেয়া তরি দেয় পাড়ি।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গানটি শুনছিলেন শিল্পী মান্নাদের কণ্ঠে। 107 FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়। আমি অর্পিতা আপনাদের সাথে প্রভাত বিনায়। আজকে 27 তারিখ, আর আমরা প্রতিদিন সকালে চলে আসি FM গোল্ডের প্রভাত বিনায়। সুপ্রভাত বলতে শুধু নয়, আপনাদের বেতারের বন্ধু হিসেবে আপনাদের সাথে আমাদের চিন্তাভাবনা ভাগ করে নিতে। যেহেতু আগামীকাল রাখি পূর্ণিমা, এবং রাখি পূর্ণিমার যে পূর্ণিমা তিথি আজকে সকাল 9টার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে, এই পূর্ণ তিথির

কিছু পৌরাণিক গল্প জড়িয়ে আছে, সেই গল্পগুলি আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমি অর্পিতা প্রভাত বিনায়। আসলে এই যে পৌরাণিক গল্পগুলির সাথে আমাদের পুরাণ, ইতিহাস, আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে, কোথাও গিয়ে আমাদের এই সমস্ত সভ্যতার যে মূল চাবিকাঠি সেগুলিও জড়িয়ে রয়েছে। একদিন বিচার সভায় কৃষ্ণ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। আসলে কৃষ্ণের এক পিসির ছেলে ছিলেন শিশুপাল। শিশুপাল এবং কৃষ্ণের মধ্যে আমরা জানি, মহাভারতে আমরা পড়েছি, বরাবরই একটি টানাপোড়েনের সম্পর্ক ছিল। এবং ঠিক সেই সময় থেকে যখন শিশুপাল জন্মগ্রহণ করেছিলেন 3টি চোখ এবং 4টি হাত নিয়ে, তখন এইরকম অদ্ভুত দর্শন শিশুকে পেয়ে শিশুপালের বাবা মা ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে দৈববাণী শোনা গিয়েছিল যে যার কোলে এই শিশুপালের অতিরিক্ত হাত এবং চোখ অদৃশ্য হবে তিনিই হবেন তার হত্যাকারী। সেই ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়েছিলেন কৃষ্ণ। সেই জন্য তার পিসির ভয় এবং আশঙ্কা ছিল যে শিশুপালকে কৃষ্ণ হত্যা করবেন, কিন্তু শিশুপালের শত অপরাধ ক্ষমা করে দেবেন বলে তার পিসিকে আশ্বাস দিয়েছিলেন কৃষ্ণ, এবং তিনি বলেছিলেন যে আমি 100টি ভুল ক্ষমা করব। শিশুপালের বিভিন্ন কারণে কৃষ্ণের উপরে রাগ ছিল, যেহেতু রাজকন্যা রুক্মিণীকে বিবাহ এবং বাড়ি বাড়ি কৃষ্ণের কাছে নানানভাবে পরাস্ত হওয়াতে শিশুপাল শিশু বয়স থেকেই কৃষ্ণকে ভীষণ ঘৃণা করত এবং শত্রুতা করত। এবং শিশুপালকে যখন সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ হত্যা করেছিলেন, সেই সময় তার একটি আঙুলে আঘাত লাগে। দ্রৌপদী ছিলেন কৃষ্ণের সখী। কৃষ্ণের সেই রক্তপাত দেখতে না পেরে তাড়াতাড়ি শাড়ির আঁচল ছিঁড়ে একটি অংশ দিয়ে তিনি সেই আঙুলটির ক্ষতস্থানে বেঁধে দিয়েছিলেন, রক্ত বন্ধ করেছিলেন। এবং সখা কৃষ্ণের সখী কৃষ্ণা, কারণ দ্রৌপদীর আরও একটি অপর নাম ছিল কৃষ্ণা, তার এই অত্যন্ত সহমর্মিতা দেখে কৃষ্ণের মনের মধ্যে এক অদ্ভুত স্নেহপূর্ণ ভাবের উদয় হয়েছিল। এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দ্রৌপদী যদি জীবনে কোনোদিন কোনো সমস্যায় পড়েন তখন তিনি তাকে রক্ষা করবেন, এবং তাকে আশীর্বাদ করে তিনি বলেছিলেন অক্ষয়ম, এবং এর যেন শেষ না হয়। যখন এর পরবর্তীকালে আমরা দেখলাম যখন কৌরবদের সভায় পাশা খেলায় পাণ্ডবরা পরাস্ত হচ্ছেন এবং নানানভাবে অপমানিত হচ্ছেন, দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে, সেই সময় কিন্তু শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন এবং দ্রৌপদীকে এই অপমান থেকে রক্ষা করেছিলেন বস্ত্রহরণের। আসলে রাখী পূর্ণিমার সাথে কোথাও গিয়ে ভাই বোনের সম্পর্কের এক অদ্ভুত পবিত্র বন্ধন জড়িয়ে আছে। আছে পৌরাণিক কিছু গল্পকথা, সেই গল্পকথা নিয়েই আমি থাকবো প্রভাত বিনায়, কিন্তু গানের ওপারে।

যে কথায় ছিলাম, যে আমরা পুরাণের সাথে আমাদের সংস্কৃতিকে মিলিয়ে দিই। পুরাণ এবং আমাদের সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের সভ্যতায়, আমাদের শিক্ষায়। আসলে কোথাও গিয়ে এই পৌরাণিক কাহিনী আমাদের সভ্যতারই অংশ, কোথাও গিয়ে ইতিহাসের অংশ। যেমন ইতিহাসের পাতায় একটি ঘটনার কথা আমরা জানি, মেওয়ারের রানী কর্ণাবতী একবার ঘোরতর বিপদে পড়ে মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়ে ভাই হিসেবে তার সাহায্য প্রার্থনা করেছিলেন। ধর্ম এবং রাজ্যের সীমা ছাড়িয়ে হুমায়ুন কিন্তু সেই রাখি এবং ভাইয়ের মর্যাদা রক্ষা করে রানী কর্ণাবতীকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, সেই কথা কিন্তু ইতিহাসে আমরা পাই। আসলে ভাই বোনের যে সম্পর্ক, এতটাই পবিত্র এক বন্ধন, ধর্মের বিভেদ মানে না, দেশ কাল কোনো কিছুরই বিভেদ মানে না। মানুষের সাথে মানুষের সম্পর্ক তাই পুরাণ ইতিহাস ছাড়িয়ে বর্তমানে এই কঠিন সময়ে এসে পৌঁছেছে।

আসলে এই যে পুরাণ এবং ইতিহাস আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি এই সংস্কৃতির সাথে, এবং তারপরে আমাদের সব কিছু, আমাদের সভ্যতা, সংস্কৃতি, আমাদের যে ধর্ম পালন করি, আমরা যে আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনযাপনের অঙ্গ হিসেবে যা যা কিছু তিথি নক্ষত্র মেনে আমরা পালন করি, কোথাও গিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্কের কথা বলে, মানুষের

সাথে মানুষের সম্পর্ককে নিয়েই কিন্তু আরও একটি পৌরাণিক গল্পের কথা। যেহেতু ইতিহাসের কথা বললাম মধ্যযুগীয় ইতিহাস থেকে, যে গুজরাটের বাহাদুর শাহের আক্রমণে যখন মেওয়ারের রানী কর্ণাবতী বিপদে পড়েছিলেন, তখন মুঘল সম্রাট হুমায়ুনকে তিনি রাখি পাঠিয়েছিলেন এবং মুঘল সম্রাট কিন্তু তার সামরিক বাহিনী নিয়ে রানী কর্ণাবতীকে রক্ষা করতে এসেছিলেন। তো সেখানে আমরা দেখছি যে কোথাও বিভেদ মানে না, ধর্মের বিভেদ, সম্প্রদায়ের বিভেদ, ভাই বোনের সম্পর্ক এমনই পবিত্র। আরও একটি পৌরাণিক গল্পে যাই, যেখানে আমরা জানি নদীর দেবী যমুনা মৃত্যু দেবতা যমকে রাখে বেঁধেছিলেন এবং তিনি যম তার এই অদ্ভুত সুন্দর ব্যবহারে, তার বোনের এই ব্যবহারে, মানে যমি বা যমুনা দুই নামেই তিনি পরিচিত পুরাণে, তার এই ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে বর দিয়েছিলেন যে যে ভাই তার বোনের কাছ থেকে রাখির দিন, যেই পূর্ণিমার দিন রাখি পড়বে, সেই ভাই তাকে নিঃশর্তভাবে রক্ষা করবে এবং সেই ভাই কোথাও গিয়ে তার বোনের কাছে অমরত্ব লাভ করবে। কারণ জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথার হবে, কিন্তু কোথাও গিয়ে সেই ভাই তার বোনের কাছে, ছোট বোনের কাছে সে কিন্তু অমরত্ব লাভ করবে, এই বর কিন্তু দিয়েছিলেন যমদেব। তার বোনকে দেওয়া বর এখনও কিন্তু দেখুন আমরা পৃথিবীতে সেটা কিন্তু উদযাপন করছি এবং সেই উদযাপিত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এখনও প্রতিটি ভাই বোন এই উৎসবটি কিন্তু আনন্দ সহকারে পালন করে চলেছে।

কথা হচ্ছিল আমাদের রাখির নানান গল্প, নানান পৌরাণিক গল্প, ঐতিহাসিক গল্প। রাখি যেহেতু আগামীকাল এবং আজকে থেকেই পূর্ণিমা তিথি একেবারে শুরু হয়ে যাবে, অনেকেই নানানভাবে ধার্মিকভাবেও পালন করে থাকেন এই তিথিটিকে। আরও একটি গল্প আপনাদের বলি, রাজা বালি এবং দেবী লক্ষ্মীকে নিয়ে। আমরা জানি রাজা বালি তিনি একজন উদার গুণী শাসক ছিলেন এবং সেই দেবী লক্ষ্মী সমৃদ্ধির দেবী, সম্পদের দেবী। বালির ধার্মিকতায় দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়েছিলেন। তখন তিনি ভাবলেন যে একটা পরীক্ষা নেওয়া যাক। এক ব্রাহ্মণ মহিলা হিসেবে তিনি রাজা বলির দরবারে এসে পৌঁছলেন। পৌঁছে তাকে বললেন যে তিনি তার ধর্মমতে, ধার্মিকতায়, তার কর্তব্যপরায়ণতায় ভীষণ খুশি হয়েছেন, সেই জন্য তিনি তাকে আশীর্বাদ দিতে এসেছেন। একটি সুতো তিনি পরিয়েছিলেন এবং সেই হলুদ রঙের সেই সুতোটি পরবর্তীকালে যেই দিনে তিনি পরিয়েছিলেন সেটি রাখি পূর্ণিমার দিন হিসেবে অভিহিত হয়। এবং তখনও রাজা বলি কিন্তু জানতেন না যে এই ব্রাহ্মণ ভদ্রমহিলাটিকে তিনি খুব খুশি হয়ে বলেছিলেন যে আমি আপনাকে চিরকাল রক্ষা করব। পরে তখন দেবী লক্ষ্মী তার পরিচয় দেন। এই গল্পটি থেকে একটা জিনিসই বোঝা যায় যে ভাই এবং বোনের যে চিরন্তন ভালোবাসা, একে অপরের যত্ন নেওয়া এবং একে অপরের রক্ষা করা, মূলত রাখি বন্ধন উৎসবটি ভাই বোনের সেই উৎসবকেই অভিহিত করে যেখানে অদ্ভুত ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা। এবং কোথাও গিয়ে আমরা যে বলি না যে নিজের থেকেও সহোদর বা সহোদরাকে ভালোবাসা, সেই সমস্ত কিছুকে নির্ভর করা এবং পরস্পর পরস্পরের উপরে নির্ভরতার একটা সম্পর্ক এই রাখি বন্ধন। কোথাও সেই রক্ষা থেকে, যে রক্ষা করব বিপদে আপদে, সম্পদে সুখে, সমস্ত রকম পরিস্থিতিতে দুজন দুজনকে রক্ষা করবে, তারই এক পবিত্র বন্ধন। তো আমরা নানান রকম কথায় গানে সবেতে আছি, চলে যাই পরের গানে। এবং গান গল্পে আমরা থাকব, আর গান গল্প নিয়ে থাকতে থাকতে এটা তো আমাদের ইয়েতেই পড়ে যে আমরা গান শুনবো।

আমরা আছি প্রভাত বীণায়, এবং প্রভাত বীণায় শুনছি আমি অর্পিতা আপনাদের সাথে। আর চলে যাব এর পরের গল্পে, কিন্তু তার আগে আরও একটা গান শুনে নেব।

0: পুরাণের গল্পে আবারও ফিরব, একটি গানের ওপারে এসে বলেছিলাম, তো আবারও সেই গল্পে আমাদের ফিরতে হবে। কারণ ওই যে বললাম রাখি বন্ধন এক উৎসব, যেই উৎসব আমাদেরকে মনে করায় যে এই বন্ধন পুরাণ ইতিহাস হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছেছে।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
0: এবারে যে গল্পটিতে যাব সেই গল্পটির সঙ্গে রয়েছেন মহাভারতের রচনাকার হিসেবে আমরা জানি মহর্ষি ব্যাসদেবকে। কিন্তু মহাভারত যিনি লিখেছিলেন, লেখক ছিলেন কিন্তু গণেশ। এবং কোথাও গিয়ে রাখির পুরাণের গল্পে রয়েছেন গণেশ। রাখি বন্ধনের দিন আমরা জানি গণেশের দুই দিদি লক্ষ্মী এবং সরস্বতী, তারা গণেশের হাতে রাখি বেঁধে দিতেন। তখন গণেশের দুই ছেলে ছিলেন শুভ এবং লাভ। তাদের খুব ঈর্ষা কাতর তারা হলেন যে তাদের বাবার দুই দিদি রয়েছেন, তাদের কোনো বোন বা দিদি নেই। তখন তারা তাদের পিতার কাছে বায়না করলেন যে তাদেরও একটি বোন দরকার বা দিদি দরকার। তখন দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম হলো। এই কন্যাকেই পরবর্তীকালে বলা হয় সন্তোষী মা, যিনি জীবের সন্তোষ বিধানের জন্য উৎপত্তি হলেন পবিত্র অগ্নি থেকে। সন্তোষী মা মানে এই দেবী যখন এলেন, আবির্ভূতা হলেন, শুভ এবং লাভের হাতে রাখি বেঁধে দিলেন। তো আর একটু আগে যে গল্পটি বলছিলাম, দৈত্য রাজা বলির গল্প, যে বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে শ্রী বিষ্ণু চলে এসেছিলেন। এবং কোথাও গিয়ে তখন বিষ্ণুকে ফেরত পাওয়ার আশায় এক ব্রাহ্মণ কন্যার বেশে লক্ষ্মীদেবী এসেছিলেন, এসে বলেছিলেন যে আমার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসছেন বলি যেন তাকে আশ্রয় দেন। তখন সেই দেবী লক্ষ্মীকে, সেই দরিদ্র ব্রাহ্মণী লক্ষ্মীকে, ছদ্মবেশী লক্ষ্মীকে কিন্তু দৈত্য রাজা বলি আশ্রয় দিয়েছিলেন। এবং শ্রাবণ পূর্ণিমার উৎসবে দেবী লক্ষ্মী বলি রাজার হাতে এক সুতো বেঁধে দিয়ে বলেছিলেন যে আপনি আমাকে রক্ষা করলেন, আমিও আপনাকে রক্ষা করব। তখন বলি যখন তার আত্মপরিচয় জানতে চাইলেন, তখন দেবী লক্ষ্মী সমস্ত কিছু খুলে বললেন, এবং যার ফলে দেবী লক্ষ্মী এবং শ্রীবৃষ্ণ

চিরটাকাল দৈত্যরাজ বলিকে রক্ষা করেছিলেন। তো এইরকম গল্প তো রয়েছে এবং দেবী সন্তোষীমার কথাও কোথাও জড়িয়ে আছে এই রাখি বন্ধনের সাথে। শুভ এবং লাভ, গণেশের দুই পুত্রের দিদি হিসেবে বা বোন হিসেবে তিনি স্বীকৃত। আমরা জানি শুক্রবার করে এই দেবী সন্তোষীমার পুজো হিন্দু মতে হয়ে থাকে, পুরাণে সেটিরও বিধান আছে। তো এইভাবে নানানভাবে পুরাণ ইতিহাস, ইতিহাসের আরও একটি গল্প বলবো কিন্তু গানের ওপারে।

এই যে কথা হচ্ছিল ইতিহাসের, আলেকজান্ডার এবং পুরোর গল্পের সঙ্গেও কিন্তু কোথায় গিয়ে জড়িয়ে রয়েছে এই রাখি বন্ধনের গল্প। আসলে আলেকজান্ডার গ্রিক সম্রাট, সেই বিখ্যাত গ্রিক সম্রাট আলেকজান্ডার, যিনি মেসিডোনিয়ার রাজা ছিলেন, তিনি যখন ভারতবর্ষে আসেন, আমরা জানি পুরুর সাথে, কাটোস রাজ পুরুর সাথে তার লড়াই হয়েছিল, এবং কোথাও গিয়ে পুরুর বীরত্ব সততায় মুগ্ধ হয়ে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। এই গল্প আমরা ইতিহাসে পড়েছি বা বিভিন্ন সময় বিভিন্ন গল্পকথায় পড়েছি, কিন্তু কোথাও গিয়ে আরও একটি গল্পও বলা হয়, যখন 326 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডারের যিনি স্ত্রী, তিনি রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে অনুরোধ করেছিলেন আলেকজান্ডারের যেন তিনি ক্ষতি না করেন। যেহেতু বীর পুরু ছিলেন কাটোচ রাজা, তিনি সেই রাখির সম্মান, সেই পবিত্র সুতোর সম্মান রক্ষা করতে যুদ্ধক্ষেত্রে কিন্তু

0: নিজে কখনো আলেকজান্ডারকে আঘাত করেননি এবং বীর রাজার প্রতি যে আচরণ করা উচিত আলেকজান্ডারও কিন্তু পুরুষ সাথে সেই আচরণ করেছিলেন। এবং কোথাও গিয়ে ওই যে বললাম রাখির সাথে ইতিহাস পুরাণ সময় সমস্ত কিছু মিশে রয়েছে, এবং সব থেকে বড় কথা যে পবিত্র এক বন্ধন এমনই যার মান কিন্তু সবাই রক্ষা করেছিলেন, দেশি বিদেশি বিভিন্ন ধর্মমত বিভিন্ন সময়ের নিরিখে বিভিন্ন মানুষ এই পবিত্র বন্ধনের যে পবিত্রতা সেটা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। আর 1905 সালের বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের কথা সেটাও আমরা ইতিহাসে পড়েছি, যখন লর্ড কার্জন বাংলা ভাগ করছেন বলে মনস্থ করলেন সেই সময় রবীন্দ্রনাথের নেতৃত্বে সমস্ত বাংলাদেশের মানুষ রাখি বন্ধন উৎসব পালন করেছিল, সে যেটি সৌভ্রাতৃত্ব বোধের অঙ্গ হিসেবে আজও সমাদৃত। এবং সেই ক্ষেত্রে ধরতে গেলে যে রাখি আমাদের ইতিহাস পুরাণ সভ্যতা সংস্কৃতি যার কথা বারবার বলছি সব কিছুর সাথে জড়িয়ে রয়েছে, সব থেকে বড় কথা সৌভ্রাতৃত্ব বোধ সহমর্মিতা বোধ পর অর্থ পরার্থপরতা যাকে বলে তাদের সাথে একাত্ম হওয়ার বোধ, কেউ এখানে পর নয়, সব সম্প্রদায়ে আমরা সমান, সবারই ভাই বোনের যে সম্পর্ক সব জায়গাতেই সে যে সম্প্রদায়েরই মানুষ হন না কেন, রাখি মনে করায় যে পবিত্র বন্ধন ভাই এবং বোনের মধ্যে বা দাদা এবং বোনের মধ্যে বা দিদি এবং ভাইয়ের মধ্যে যে বন্ধন সেটি চিরন্তন চিরকালীন, সময় দেশ কাল নিরিখে যা অমলিন থাকে এবং যেটি আজ থেকে নয় বহু বহু পুরাণ থেকে শুরু করে আজ বর্তমান সময়ের নিরিখে এসেও যা প্রাসঙ্গিক। যাই হোক, অনেক কথা হলো প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, চলে যাব একেবারে গানে। আর এটাও বলে দিই মনের মেলোনি নিয়ে আবার ঠিক 8:30 আমি ফিরবো আপনাদের সাথে গল্প নিয়ে গান নিয়ে আপনাদের কথা নিয়ে আপনাদের বার্তা নিয়ে। আর আমাদের নম্বর খোলা থাকে 8:30 থেকে ঠিক 10:30 পর্যন্ত আপনাদের জন্যে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

আমরা একেবারে শেষের পথে পৌঁছে গেছি। আরও একটি শেষ গান আপনাদের জন্য বাজিয়ে যাই, যদিও সময় একেবারে সীমিত।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: মনির মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর আপনাদের ফোন নাম্বার আপনারা জানেন, তবুও বলে দিই 9903055992। এই নম্বরে আপনারা আমার সাথে কথা বলতে আসবেন। কি নিয়ে কথা বলতে আসবেন? আজকে ওয়ার্ল্ড লেক ডে, বিশ্ব হ্রদ দিবস। আসলে এই যে প্রকৃতিতে নদী আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, হ্রদ আছে, প্রত্যেকটি প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই রয়েছে এবং প্রকৃতির প্রত্যেকটা সৌন্দর্যের জন্য এই উপাদানগুলি অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, পরিবেশ রক্ষা, তার সচেতনতা, পরিবেশের সৌন্দর্য রক্ষা এবং মানুষের সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকটি উপাদানেরই কিন্তু সাযুজ্য প্রয়োজন। দেখুন, এই যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেপালে ঘটল, যেটি বলা হচ্ছে একটি হ্রদ ভেঙে এই হড়পাবান। আসলে আমরা প্রাকৃতিক উপাদানকে যতটা সচেতনভাবে যত্ন করব, ততই সে কিন্তু আমাদেরকে রক্ষা করবে। যত অসচেতন হব, ততই প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করে। যদিও আজকে কোনো দুঃখের কথা বলবো না, কথা হবে এই যে পাহাড় আছে, সমুদ্র আছে, হ্রদ রয়েছে, নদী রয়েছে, আমাদের প্রকৃতিতে কত উপাদান আছে, পুরোটাই আমাদের ঠিক ভ্রমণের জন্য সবকটা উপাদানই প্রয়োজন। ভ্রমণ এমন একটা জিনিস যে আমাদের জীবনের নতুন দিক খুলে দেয়। তাই এই পৃথিবীর সমস্ত কিছু এই উপাদানকে ভ্রমণের মাধ্যমে খুঁজে খুঁজে পাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি। তাই আপনাদেরকে কথা বলার জন্য আজকে বিষয় দেব যে ভ্রমণ আপনাদেরকে ঠিক কী উপাদান দেয়, কী দেয়? স্মৃতি জমানোর রসদ, নাকি অ্যাডভেঞ্চার, নাকি নতুন শহর, নতুন সংস্কৃতি?

নতুন ভাষা, নতুন খাদ্যাভ্যাস, নতুন গন্তব্য বা মন ভালো করা, ভীষণ মন খারাপ হতাশা থেকে কাটানোর জন্য মন ভালো করা, ভ্রমণ আপনাদের কী কী উপাদান আপনাদের দেয়? বা আমরা যদি বলি যে পৃথিবী একটা ঠিক খোলা বই এবং ভ্রমণ করলে পৃথিবীর বইয়ের প্রত্যেকটা পাতাই আমরা পড়তে পারি, তো সেই জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ, ভ্রমণ আপনাদের কোন কোন দিগন্ত আপনাদের কাছে খুলে দেয় তার কথা বলতে আসুন 9903052992 এই নম্বরে আমি অর্পিতা আপনাদের সাথে রয়েছি। আর কথা হবে, গান হবে, দুই নিয়ে আমরা থাকব ঠিক 10টা পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আপনাদের গুরুত্বপূর্ণ একটি বার্তা আপনাদের বাড়ির শিশুদের জন্য আমরা নিয়ে এলাম। আর এবারে বলি, আপনাদের বার্তা পড়ার জন্য আমি কিন্তু সদাই প্রস্তুত। ভ্রমণ আমাদের জীবনের এক সুন্দর শিক্ষার নাম। আর তার আগে সুপ্রভাত দিদি, রাখি পূর্ণিমার প্রাক শুভেচ্ছা, এবং আপনাকেও রাখি পূর্ণিমার প্রাক শুভেচ্ছা, সকলকে সুপ্রভাত। আর ভ্রমণ আমাদের জীবনের এক সুন্দর শিক্ষার নাম। নতুন নতুন জায়গা ঘুরে আমরা শুধু প্রকৃতির সৌন্দর্যই দেখি না, জানতে পারি সেই এলাকার ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, খাবার, মানুষের জীবনযাত্রা। প্রতিটি নতুন জায়গা যেন আমাদের সামনে এক নতুন বই খুলে দেয়। ভ্রমণ আমাদের অজানাকে জানতে শেখায়, অচেনাকে চিনতে শেখায়, মানুষের বৈচিত্র্যকে সম্মান করতে শেখায়, নিজের গণ্ডির বাইরে ভাবতে সাহায্য করে। নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়, আত্মবিশ্বাস বাড়ে, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত হয়। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে ভ্রমণ মনকে আনন্দ দেয়, প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়, মনে জমিয়ে দেয় অসংখ্য সুন্দর স্মৃতি। তাই ভ্রমণ মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, নতুন কিছু দেখা, নতুন কিছু শেখা, নতুন মানুষকে জানা, প্রতিটি সফর থেকে জীবনের জন্য কিছু মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসা। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছেন। আসলে ভ্রমণ অদ্ভুত এক সুন্দর জিনিস, ওই যে শুধু প্রশান্তি, শুধু জ্ঞান অর্জন, শুধু অজানাকে জানা, অচেনাকে চেনা, শুধু তাই নয়, মনের দরজা জানলাকে উন্মুক্ত করে এবং সেই দরজা জানলা দিয়ে যাতে সোনালি রোদ ঢুকে পড়ে। এবং ওই যে কূপমণ্ডুতা, আমরা যে বলি কূপের মণ্ডুক, মানে কোন কোঁর ব্যাং, তো এই কূপমণ্ডুকতাকে দূর করে দেয়, উদার করে, প্রসার করে, এবং সেটি খুব জরুরি আমাদের জন্য।

আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই, এবং আকাশকে চোখে রেখে শুধু মন হারালেই চলবে না, আমাদের বেরিয়েও পড়তে হবে। গুড মর্নিং দিদি, ভ্রমণ মানে আমার কাছে নতুন করে জীবনকে রিস্টার্ট করা। মাধ্যম ভ্রমণে ফলে মন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। আমরা যেখানে যাই সেখানকার প্রকৃতি আমাদের মনে সত্যিই দাগ কাটে, এক নতুন অ্যাডভেঞ্চারের পথ খুলে দেয়। নতুন নতুন জিনিস প্রত্যক্ষ করার ফলে মানুষ আরও প্রকৃতির, মানুষ আর প্রকৃতির মধ্যে একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন। আসলে সত্যি কথা, ওই যে বললাম, ভ্রমণ মানে প্রশান্তি, ভ্রমণ মানে অভিজ্ঞতা, ভ্রমণ মানে আনন্দ, ভ্রমণ মানে কোথাও গিয়ে নিবিড়তা, আত্মিকতা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। সেই রবীন্দ্রনাথের সেই কথার মতো, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, এবং এই মনে মনে হারিয়ে যেতে যখন আমাদের মানা নেই, গানে গানে মগ্ন হতেও আমাদের মানা নেই।

ভ্রমণ আমাদের মানসিক শান্তি, নতুন অভিজ্ঞতা দেয়। কোনো নতুন শহরে গেলে সেখানকার সংস্কৃতি আমাকে আকৃষ্ট করে। সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের ভাষা, তাদের খাদ্য অভ্যাস, সেগুলো জানতে আমার খুব ভালো লাগে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন এবং বলেছেন আসলে কি কি ভ্রমণের কোন কোন দিক, কোন কোন প্রান্ত তার মনে কি কি দিগন্তের ছোঁয়া এনে দেয়। ভ্রমণ জিনিসটাই এইরকম আত্মিক, আসলে আমরা ভ্রমণের সাথে সাথে বড় আনন্দ খুঁজে পাই, নতুন দিগন্ত খুঁজে পাই। তাই ভ্রমণ আমাদের কাছে সত্যি এক সার্থক নামা, ভ্রমণ আমাদের কাছে অত্যন্ত ভালোবাসার, ভালো লাগার, ভালো বাসার সবটাই। আর ভ্রমণের কথা বলতে বলতে চলে যাই পরের গানে।

0: launched a crackdown against illegal immigration and also tightened rules governing the issuance of green cards. Meta has agreed to pay $18 billion and add stronger child safety measures to its Facebook and Instagram platforms. The move comes as part of a landmark legal settlement that ended a trial over teen social media addiction and settled claims filed by 47 states. If approved by the court, the deal will stop an avalanche of litigation by states against Meta, although the company still faces lawsuits from individuals and school districts across the U.S. It urged rivals TikTok and YouTube to adopt similar safety measures. And in men's cricket, India have tightened their grip on the second and final test against host Sri Lanka after dismissing them for a low total in the first innings and enforcing the follow-on. Sri Lanka were 229 for 6 with 16-run lead when stumps were drawn early due to rain. And that's the end of this news bulletin.
1: Gaane kothay golden shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold
2: মন কি বাত জনগণের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

সুপ্রভাত মনের মেলোডি। ভ্রমণ এমন একটি জিনিস যা সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। হৃদয় দিয়ে অনুভব করতে হয় কত জায়গার কত বৈচিত্র্য, কি অসাধারণ সৌন্দর্য প্রকৃতির বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিটি জায়গার নিজস্ব রূপ, রস, গন্ধ, স্পর্শ আছে। সেখানকার লোকেদের জীবন যাপন, খাদ্যাভ্যাস, পোশাক বৈচিত্র্য সবই অনন্য। আমি ছত্তিশগড় বেড়াতে গিয়ে কোর আদিবাসী পোশাকে সজ্জিত একজনের ছবি তার অনুমতিতে তুলেছিলাম। সেই পোশাক এখন আর দেখাই যায় না। সত্যি কথা বলতে ভ্রমণ ভীষণভাবে আমাকে সমৃদ্ধ করে। যখন দেখি এক এক জায়গার মানুষেরা কত কষ্ট করে জীবনযাপন করেন, নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। নেপালে যে দুর্ঘটনা ঘটে গেল ভেবেই মন বিষণ্ণ হয়ে আসছে। নভেম্বরেই ঘুরে এলাম। ভগবানের কাছে ঐকান্তিক প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। কন্যাগত থেকে মানুষই বৈদ্য।

ভ্রমণ এই যে বাউল মনটাকে উদার করে, এবং আমরা যারা ভ্রমণ প্রিয়াসী, সুদূরের প্রিয়াসী, সুদূরকে অজানাকে জানবার লিপসা বা ইপসা যাই আমাদের মনের মধ্যে থাকুক না কেন, ভ্রমণ আমাদের সত্যি মনের সংকীর্ণতার গণ্ডি ভেঙে জীবনের নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করে। সীমা দাস লিখছেন সেই কথাই, চার দেওয়ালির বন্দি দশা থেকে বেরিয়ে প্রকৃতির সান্নিধ্য, নতুন পরিবেশ আমাদের মানসিক ক্লান্তি দূর করে মনকে সতেজ করে। বইয়ের পাতার বাইরে বিভিন্ন জায়গার ইতিহাস, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, মানুষের জীবনযাত্রা সম্পর্কে বাস্তব জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে কিন্তু ভ্রমণ অপরিহার্য। পরিশেষে বলা যায়, ভ্রমণ কেবল স্থান পরিবর্তন নয়, নিজেকে নতুনভাবে আবিষ্কার করার, পৃথিবীকে সুন্দরভাবে গভীরভাবে ভালোবাসার এক সুন্দর মাধ্যম। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, ভ্রমণ করলে দূর হয় ক্লান্তি, মনে আসে আনন্দ আর অপার শান্তি, নতুন নতুন দেশ মানুষের সাথে মেলামেশা, বাড়িয়ে দেয় জীবনের চেনা অজানা আশা। রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন সকলকে, আপনাকেও শুভেচ্ছা। ভ্রমণ নিয়ে অনেক গল্প, অনেক বার্তা আমরা পড়ছি এবং পড়ব, কিন্তু আবারও গানের ওপারে এসে

চলে যাব পরের বার্তায়। আর পরের বার্তায় কি আছেন দেখে নিন, এবং পরের বার্তায় বলার আগে নমস্কার দিদিভাই, শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকেও। আর এই শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলের জন্য। ভ্রমণ আমাদের শরীর মন দুইকেই ভালো করে, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারি, অনেক গল্প উপন্যাসে পড়েছি ভ্রমণ, এবং ভ্রমণ উপন্যাসের কথা লেখকরা বলেছেন শরীর খারাপ ভ্রমণ করতে হবে, ডাক্তারবাবুরা বলে থাকেন যে বছরে একবার হলেও ভ্রমণ করুন যার যেমন সামর্থ্য অনুযায়ী, তাই ভ্রমণের উপকারিতা অনেক। রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে লিখেছেন। তার পরের বার্তায় চলে যাই, লিখেছেন কে, লিখেছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। ভ্রমণ করতে বের হয় যখন নতুন কিছু খুঁজে বেড়ায় এই মন, অভিজ্ঞতা করতে সঞ্চয়ে বারবার মন ছুটে যায়, অজানাকে জানতে শেখা, প্রকৃতির বুকে নিজেকে দেখা, সাগর নদী পাহাড় মন ছুঁয়ে আমার। সুব্রত মাল লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। চলে যাই পরের বার্তায়। অমিতাভ হোর লিখেছেন গলফ গার্ডেন কলকাতা 33 থেকে। ভ্রমণ কিন্তু শিক্ষা দীক্ষা অভিজ্ঞতার মাপকাঠি, জীবনে বহু দেশ বিদেশ গিয়েছি কর্মসূত্রে বেড়াতে, সব জায়গাতেই মানুষের সাথে মিশে অনেক কিছু শিখতে পেরেছি। সবচাইতে মজার কথা, সকালে হয়তো একটি জায়গায় বিকেলে অন্য জায়গায়, এই অল্প সময়ের মধ্যে নিজেকে এক সামঞ্জস্যের মধ্যে ধরে রাখা অদ্ভুত অনুভূতি। আরও অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা এক কথায় বলতে গেলে সম্পূর্ণ হবে না। বাঙালি ভ্রমণ পিপাসু, এবং ওই যে বাঙালির ক্ষেত্রে বলা হয় পায়ের তলায় সর্ষে, এটা অবশ্যই বাঙালির ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে প্রযোজ্য। আমরা অনেকগুলো বার্তা পড়লাম, তারপরে আরও বার্তা রয়েছে সেখানে। দেখে কে লিখেছেন, আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির আগায় একটি শিশির বিন্দু। সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের কাছে অটোগ্রাফ চাইতে গেলে চটজলদি এই কবিতাটি লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, লিখে সই করে দিয়েছিলেন। খুব সুন্দর বার্তাটি পাঠিয়েছেন আশিস দত্ত। আর লিখেছেন পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে, ভ্রমণ আজ খুলে দিল মনের এক জানালা, ভ্রমণ যেন খুলে দিল মনের বন্ধ তালা, একরাশ বাতাস এলো মনের এই ঘরে, মনের সাগর উঠল দুলে এই ঢেউয়ের তরে, প্রকৃতির এই অবশেষে এই ও প্রকৃতির এই আবেশে এই হৃদয়ে মিশিয়ে দিলাম, দিগন্তের এই পানি হৃদয়ে ভাসিয়ে দিলাম। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন। আরও বার্তা রয়েছে, পড়ছি কিন্তু গানের ওপারে এসে। আপনারা সঙ্গে থাকুন, 9903050992 আপনাদের জন্য বার্তার জন্য খোলা রয়েছে।

হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন সুপ্রভাত। অর্পিতা, আপনাকেও সুপ্রভাত। ভ্রমণ আমার খুব প্রিয় লাগে, সব ছেড়ে বেরিয়ে পড়তে খুব আনন্দ হয়। এখানে যেখানে যাব সেই জায়গার প্রাকৃতিক পরিবেশ দেখলে মন হয় আমার যেন কত চেনা, আমি নস্টালজিক হয়ে পড়ি। তাই আজকের টপিকে নস্টালজিক হয়ে পড়েছি। আসলে ভ্রমণ প্রিয় বাঙালি, ভ্রমণ পিপাসু বাঙালি, লিখেছেন শিপ্রাকাড়ার মল্লিকপাড়া বেতর হাওড়া থেকে। আজকের দিনে যেদিকে তাকানো যায় সেই দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফ্ল্যাট, ভালো লাগে না দেখতে। জানি না যারা ফ্ল্যাটে থাকেন তাদের মনের কথা। আমার নিজের বসত বাড়ি এবং হাজবেন্ডের তৈরি শান্তির মন্দির, এর আলাদা শান্তি। ছাদে উঠে খোলা নীল আকাশের দিকে তাকিয়ে থাকি, আকাশ ভরা তারা দেখি। ওই তারাদের মধ্যে নাম না জানা দেশে যাওয়া সব প্রিয় মানুষদেরকে খুঁজতে পারি। ফ্ল্যাট বাড়িতে এইসব কোথায়? আর ও আচ্ছা, এটা পুরনো বার্তা আমি পড়ছি, নতুন বার্তায় কি লিখেছেন দেখে। হ্যাঁ, আমার এসএমএস একটু করে কষ্ট করে পড়বেন। লিখেছেন শিপ্রাকাড়ার মল্লিকপাড়া থেকে, লিখেছেন যে বাংলায় লিখতে পারি না, আমার এসএমএসটা কষ্ট করে পড়বেন। যেহেতু সুইচ ফোন, টপিকের কথাই বলি। সমুদ্রের ধারে বসে ঢেউয়ের আসা যাওয়া দেখি বা কোনো নদীর ধারে বসে শান্ত জলের দিকে তাকিয়ে থাকি, তখন নিজেকে হারিয়ে ফেলি। একটি আলাদা অনুভূতি হয়, অনুভব হয় শান্তির স্পর্শ পাই, যে ভাষায় বলা যায় না। বেড়াতে যাওয়া আর অনেক দূরে বা একটু কাছে যেখানেই হোক, আমার মনে হয় এক প্রশান্তি। অনেক কিছু শিক্ষা, অনেক কিছু অজানা, অনেক কিছু।

অচেনা, নানা ভাষার সাথে পরিচয়, নানা মানুষের সাথে আলাপ, নানা খাদ্যের স্বাদ পাওয়া, প্রকৃতির মনোরম সৌন্দর্যর কে চাক্ষুষ করে দেখা, আসলে আমি মনে করি বেড়াতে যাওয়া খুব দরকার। মনে মনকে সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজন। আর রাখি পূর্ণিমার উৎসবের প্রাক শুভেচ্ছা তিনি জানিয়েছেন শিপ্রা কারারতি, মল্লিকপাড়া বেতর হাওড়া থেকে। আর তার পরের বার্তাও এসছে, কিন্তু একটু গানে যাই, গান থেকে এসে আবারও সমস্ত বার্তাই কিন্তু আমি পড়ব, কোনো চিন্তা নেই।

ভ্রমণের কথা যদি বলি, ভ্রমণ আমাদের শরীর মনকে ভালো রাখে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, মনের ক্লান্তি দূর করে, অভিজ্ঞতা বাড়ায়। দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে লিখেছেন উত্তম কুমার দাস। আসলে ভ্রমণ নিয়ে গল্প হচ্ছে, আর এর পরের বার্তায় যাব। লিখেছেন কে, লিখেছেন দেখি, মনের মেলোডি, আমার ছোট ছেলে তাজমহল দেখে এসেছে, দেখেছে কুতুব মিনার, তার কাছে বর্ণনা শুনে আমি আমার ভ্রমণের পিপাসা মিটিয়েছি। তাজমহল সম্পর্কে সে বলেছে মন আসতে চায় না, আমি আরেকবার যাব। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন। নিশাকর ধর লিখেছেন দোকানে কাজের মধ্যে আছি, গান খুব সুন্দর হচ্ছে, আমতা জগদ্ধাত্রী তলা থেকে কাজের মধ্যে আছেন বলে বিষয় নিয়ে লিখতে পারেননি, অবশ্যই কাজ করতে তো হবেই। হাওড়া জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন মিষ্টি রৌদ্রোজ্জ্বল সকালের মিষ্টি শুভেচ্ছা, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আর ভালোবাসা নিয়েও আপনাকেও ভালোবাসা শুভেচ্ছা। ভ্রমণ মানুষের মনের এক নতুন জানলা খুলে দেয়। ভ্রমণের মাধ্যমে বিভিন্ন জনজাতির আচার ব্যবহার জীবনযাত্রার বিষয়ে আমরা অবগত হই। ভ্রমণ অবসাদ একঘেয়েমি দূর করে নতুনভাবে বাঁচার পথ খুলে দেয়। নতুন প্রকৃতির সাথে পরিচয় একমাত্র ভ্রমণের মাধ্যমে সম্ভব। ভ্রমণ অবশ্যই প্রয়োজন শারীরিক মানসিক সুস্থতার জন্য। লিখেছেন সোমেন যাদবপুর থেকে, সকাল থেকে শরীর খারাপ, জ্বর সর্দি কাশি মাথা ব্যথা, তাই কিছুই লিখতে পারলাম না, শুয়ে শুয়ে মনের মেলোডি শুনছি। শরীর সুস্থ হয়ে যাক, কারণ কালকে রাখি পূর্ণিমা, আর আমার তরফ থেকে আপনাকে শুভেচ্ছা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সুপ্রভাত, ছোট্ট করে বলতে চাই কানুবিনে যেমন গীত হয় না, তেমনি ভ্রমণ ছাড়া লাইফ এনজয় করা যায় না। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন। একদমই তাই, ভ্রমণ আমাদের জীবনের অঙ্গ, ভ্রমণ আমাদের আত্মার প্রশান্তি। যাই হোক, অনেক গল্প গাথা হলো, এবারে চলে যাই গানে।

দীর্ঘদিন জীবনযাপন করতে করতে আমাদের জীবনে যে একঘেয়েমি আসে, সেই একঘেয়েমিতে কাটাতে পরিবর্তন করতে দরকার হলো ভ্রমণ। সঙ্গে সঙ্গে ট্রেনের বা ফ্লাইটের টিকিট কিনে ফেললাম, সেদিন রওনা দিলাম যখন যেখানে পৌঁছানোর কথা, যথাস্থানে পৌঁছে পরিবেশ প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হলাম। কিন্তু বসবাসকারী মানুষদের দৈনন্দিন জীবনের অবস্থা দেখে মাঝে মাঝে সংশয় হয়। অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়ে অভিজ্ঞতা হয়েছিল যে কত কষ্ট করে মানুষ জীবন যাপন করেন। তপন কুমার রায়চৌধুরী বাগুইহাটি জোড়া মন্দির থেকে লিখেছেন, সুমিতা রায় লিখেছেন, ভ্রমণ করলে শরীর মন দুই ভালো থাকে। যেখানে যাওয়া হয় সকালে বিকেলে সেই জায়গা ঘুরে দেখা, সেখানকার দোকানে কেনাকাটা করা মনটা ভালো হয়। বছরে একবার অন্তত ভ্রমণ করা দরকার। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন। উৎপল মুখোপাধ্যায় লিখেছেন পুনা থেকে, মনের মেলেডি অনুষ্ঠানে আছি, দেরি করে হলেও রেডিও খুলেছি, বার্তা দেরিতে লিখছি। অবসর জীবনে ভ্রমণ করে নিজেকে খুশি ব্যস্ত রাখার চেষ্টা করি, অনেক অজানা তথ্য জানতে পারি। কর্মজীবনে অনেক দেশ বিদেশে থাকতে হয়েছে, বিভিন্ন সংস্কৃতি উপভোগ করতে সুযোগ পেয়েছি, নিজের দেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। শুভেচ্ছা রাখি পূর্ণিমার প্রাক শুভেচ্ছা আপনাকেও, সকলে ভালো থাকবেন সেই কামনাই আমারও রইল। আর অনেক অনেক অনেক বার্তা পড়েছি, চলে যাব গানে, কারণ সময় আর বেশি নেই, 10 থেকে 12 মিনিট।

শেষ বার্তায় যাই। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন সুপ্রভাত, ভ্রমণ বাড়ায় মনের খিদে, দৃষ্টিভঙ্গির বিস্তৃতি বাড়ে, ঘরের পাশে কিংবা দূরে ভ্রমণ মন কারে, গিরি পর্বত কিংবা সিন্ধু, যেতেই পারো তুমি, সব খরচ ফালতু হয়, অদেখা থাকলে অদেখা, হ্যাঁ অদেখা থাকলে জন্মভূমি। আসলে এই যে অনেকে ভ্রমণ করেন না, ভাবেন অর্থ উপার্জন করে সঞ্চয় করবেন, কিন্তু সঞ্চয় করতে করতে করতে জীবনের সমস্ত কিছু সময়ই ফুরিয়ে যায়, পৃথিবী দেখা হয় না, মানুষ জানা হয় না, শুধু অর্থই উপার্জন এবং সঞ্চিত হয়। আমার মনে হয় ভ্রমণ খুব প্রয়োজন, ভ্রমণ পিয়াসী মানুষ, বিশেষ করে বাঙালি তো ভ্রমণ পিপাসু। কার্তিক মণ্ডল দাউদপুর থানা সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, বছরে দুবার ভ্রমণে যাই, যেখানে যাই সেখানকার সব কিছুই জানতে চাই, তা নিয়ে হোমওয়ার্ক করেই যাই, পরে লেখালেখি করি তা নিয়ে। খুব ভালো এই যে আপনি সমস্ত তথ্য সংগ্রহ করেন, এটির কিন্তু খুব আনন্দ আছে। যাই হোক, আর সময় নেই, চলে যাব শেষ গানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি পূর্ণিমার শুভেচ্ছা আগাম, সবাই ভীষণ ভীষণ আনন্দে থাকুন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। নেপালে হড়পা মানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 300 জন ভারতীয় সহ হাজারেরও বেশি নিখোঁজ। নেপালের ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় ভারত আরও 37.5 টন মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে। অন্ধ্রপ্রদেশের চিলাকুলুরিপেট জাতীয় সড়কে আজ এক দুর্ঘটনায় 6 জনের প্রাণহানি, আহত 10। মার্কিন ইরান সংঘাত নিরসনে আলোচনার জন্য তিনি প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ শ্রীলঙ্কা মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত 6 উইকেটে 329 রান।

0: তুলেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলো কেবল পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান।
1: জব মাই স্পোর্টস কি বাত করতা হু তো এ কেবল মেডেল জিতনে তক সীমিত নহি হ্যায়, ইয়ে বিকশিত ভারত কে নির্মাণ মে ভারত কি খেল শক্তি অর ভারত কি যুবা শক্তি কো এক সাথ জোড়নে কা অভিযান। মে হমেশা কহতা আয়া হু, জো খেলে ও খিলে, और खेल में खेलना सिर्फ मैदान पर जीतना नहीं है, खेल में खेलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना।
0: অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খেলাধুলো এখন জাতীয় অগ্রাধিকার এবং যুবশক্তির ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট এবং সানডে অন সাইকেলের মতন উদ্যোগের ফলে ভারতের ক্রীড়া ব্যবস্থা এখন পরিকাঠামো ও পদক জয়ের গণ্ডি পেরিয়ে নাগরিকদের দৈনন্দিন জীবনে শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করছে। উল্লেখ্য, মেরা যুব ভারত বা মাই ভারতের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচিটির আয়োজন করা হয়। নেপালে হড়পা বানিয়ে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, 300 জন ভারতীয় সহ 1000 জনেরও বেশি এখনও নিখোঁজ। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, গতকাল ভোতেকোশি নদীতে গতকালের বন্যায় 3টি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের হিসাবে মৃতের সংখ্যা 162। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্ত অবস্থিত লেন্দে নদীর মাধ্যমে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপরে এই বন্যার জল নদীর গতিপথ ধরে নুয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপার্সি ইস্টের মতন অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেতু ভেসে গেছে এবং একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। উল্লেখ্য, নিখোঁজ ভারতীয়দের মধ্যে প্রায় 50 জন তীর্থযাত্রী সদ্য কৈলাস মানসরোবর যাত্রা শেষ করে নেপালে ফেরেন বলে জানা গেছে। এদিকে হড়পা বান বিপর্যয়ের পর নিখোঁজদের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তারা মানস সরোবরের দর্শনে গিয়েছিলেন বলে খবর। এদের মধ্যে 30 জন পর্যটক, 2 জন ভ্রমণ সংস্থার কর্মী। গতকাল সকালে দলটি নেপাল তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল। সকাল 8:30 পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন হুগলির আরামবাগের 65 জন পর্যটক বোঝাই একটি বাস। বর্তমানে বাসটি বিপর্যয় স্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও উদ্বেগ রয়েছেন পরিবারের লোকেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। ভারত নেপালের ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় প্রায় 37.5 টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী, ওষুধ এবং খাদ্য সামগ্রী রয়েছে। গতকালও নতুন দিল্লি থেকে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ প্রায় 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, ত্রাণ সামগ্রী নিয়ে দ্বিতীয় বিমানটি আজ নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রতি মুহূর্তে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত রকম সহায়তা চালিয়ে যাওয়া হবে। নেপালে হড়পাবানের প্রেক্ষিতে বন্যা পরিস্থিতির মোকাবিলায় বিহারের 9টি এবং উত্তরপ্রদেশে 1টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে মোতায়েন করা হয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে এনডিআরএফের আইজি নরেন্দ্র সিং বুন্দেলা জানিয়েছেন, কেন্দ্রীয় জল কমিশন সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে। বিহারের বাল্মীকিনগর বাঁধে গণ্ডক নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। নেপাল ও তিব্বত সীমান্তে হড়পাবানে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, রাষ্ট্রসংঘ নেপাল সরকারকে উদ্ধার ও ত্রাণে সহযোগিতা করছে। গুতেরেস ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বন্যাকবলিত নেপালের ক্ষতিগ্রস্ত এলাকার উদ্ধার কাজ, ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশ্বব্যাংক 25 বিলিয়ন নেপালি রুপির জরুরি আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও সিকিমেও আজও অনুরূপ আবহাওয়া বজায় থাকবে। এছাড়া আগামী দুদিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার চিলাকালু রিপেট জাতীয় সড়কে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছেন এবং 10 জন আহত হয়েছেন। বিজয়ওয়াড়া থেকে তিরুপতিগামী একটি বেসরকারি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই ভেলোরু গ্রামের কৃষি শ্রমিক। আহতদের গুন্টুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিদ্যুৎ মন্ত্রীরা আঞ্চলিক স্তরে বিদ্যুতের গ্রিড আধুনিকরণ এবং ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রের কাছে আরও বেশি আর্থিক সহায়তা চেয়েছে। এর আগে গত মঙ্গলবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে এক বৈঠকে এ সংক্রান্ত দাবি জানান তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। তিনি গুজরাট বিদ্যাপীঠের 72তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি আহমেদাবাদে হতে চলা অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসের প্রস্তুতি বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে মার্কিন ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে যে কোনো আলোচনা করতে তিনি সর্বদা প্রস্তুত। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও ইরান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ শ্রীলঙ্কা মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত 6 উইকেটে 329 রান তুলেছে। সোনাল দিনুশা 55 রানে এবং কেশালার নুন্থুয়া 46 রানে অপরাজিত রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 300 জন ভারতীয় সহ 1000-এর বেশি নিখোঁজ। খবর এখনকার মতো শেষ হল। এর পরের খবর 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জাগৃতি শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सरकार 21वीं सदी के भारत के लिए आधुनिक खेल व्यवस्था तैयार करने को पूरी तरह प्रतिबद्ध है। उन्होंने कहा कि खेल विश्वविद्यालयों से लेकर आधुनिक प्रशिक्षण केंद्रों तक देश भर में ऐसा खेल तंत्र विकसित किया जा रहा है जिसमें खिलाड़ियों की प्रतिभा को हर स्तर पर सहयोग मिले। आज वीडियो कॉन्फ्रेंस के माध्यम से खेलो इंडिया संवाद को संबोधित करते हुए श्री मोदी ने कहा कि खेलों से जीवन बदलता है और देश का गौरव बढ़ता है।
1: जब मैं स्पोर्ट्स की बात करता हूं तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है, ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है। मैं हमेशा कहता आया हूं, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है, खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना।
2: इस अवसर पर युवा कार्य और खेल मंत्री मनसुख मांडविया ने कहा कि प्रधानमंत्री मोदी के नेतृत्व में खेल राष्ट्रीय प्राथमिकता और युवा सशक्तिकरण

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
3: আর আজকে তোমায় গান শোনাবো নিয়ে হাজির হয়েছি সরিতা,
4: এমিলিয়া, আর আমাদের সঙ্গে একেবারে ডালি ভরে আছে আপনাদের অনুরোধের গান।
3: একদমই তাই। আর আজকে শুরুতেই বলবো যে সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা আমাদের তরফ থেকে। আর আমাদের অনুরোধের যে ডালি, সেই ডালির প্রথম গানটিও আমরা সাজিয়েছি সেরকমভাবেই, কারণ আমাদের বন্ধুরা এই দিনটার কথা মনে রেখেই বোধহয় অনুরোধ করেছেন।
4: একদম, এই দিনটার কথা মনে করিয়ে দিয়ে রাখি পূর্ণিমার শুভক্ষণেই তিনি এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়েছেন, খুবই প্রাসঙ্গিকভাবে শুনতে চেয়েছেন। এই গান দিয়ে তাই শুরু করছি আমরা। হাওড়া পারগুস্তিয়া শিবতলা থেকে কিশলয় কোলে শুনতে চেয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি।

0: শ্রাবণ মাস এবং পূর্ণিমার রাত, মানে রাতটা পূর্ণিমার কিন্তু দিনটা আজকে রাখি পূর্ণিমা। আর সেই কথা,
1: পূর্ণিমা বটে কিন্তু শ্রাবণ মাস যদিও আমরা পার করে এসেছি, তবুও পরিস্থিতি যা তাতে শ্রাবণ গেছে বলে তো মনে হচ্ছে না।
0: না,
1: শ্রাবণের ধারা আসবার সময়,
0: হ্যাঁ, যে বৃষ্টি দেখলাম আমরা। গীতা ঘটকের কণ্ঠে শুনতে চেয়েছেন আশ্রাবণের পূর্ণিমাতে। আমরা এই মুহূর্তে পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শোনাই।
1: একদম, কারণ গীতা ঘটকের কণ্ঠে গানটি এই মুহূর্তে আমাদের সংগ্রহে নেই, সেই কারণে আমরা পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি রাখছি। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে অনুরোধ করেছেন তার জন্য, এবং বাকি সকলের জন্য অবশ্যই রইল এই গান।

0: আমরা শুনছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান নিধিরাম সর্দার এই ছবি থেকে। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন অদিতি মিত্র বজবজ থেকে।
1: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনব। প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান ও দিদিমণি। বুঝতেই পারছেন এই গান হংসরাজ ছবি থেকে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্ত সুরে।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM।

0: কিশোর কুমারের কণ্ঠে গান শুনছিলাম, দুজনে ছবির এই গানটি শুনতে চেয়েছিলেন, উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে। আমরা পরের গানে চলে যাব, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনব পরের গান, তাই তো?
1: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পরের গানটি শুনতে চেয়েছেন তপন চক্রবর্তী বাসুবাটি থেকে, প্রণব রায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

ভূপেন হাজারিকার কণ্ঠে গান শুনবো শুনতে চেয়েছেন আলাউল মল্লিক দেউড়া আমতা হাওড়া থেকে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় শিল্পীর নিজের সুরে।

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড।

0: আপনি কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন কলকাতা 700001 ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold এ। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM

0: শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান প্রাণীর ঠাকুর রামকৃষ্ণ ছবি থেকে। শুনতে চেয়েছিলেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।
1: এবারে আমরা সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনব। এই গানের জন্য অনুরোধ করছেন সুমন দাস, সিঙ্গুর হুগলি থেকে।

0: সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান কথা পবিত্র মিত্রের সুধীরলাল চক্রবর্তীর সুরে। চলে যাব পরের গানে।
1: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে পরের গান শুনবো, অনুরোধ করেছেন পলাশ পোড়েল কুলডাঙ্গা হাওড়া থেকে।
0: কথা সুবীর হাজরা, সুর হেমন্ত মুখোপাধ্যায়ের।

0: আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে চলে যাব, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনবো। আর এই গান শোনার জন্য অনুরোধ করেছেন তাপস মাইতি চকমানিক বাওয়ালি থেকে।
1: আর এই গান শুনতে শুনতেই তোমায় গান শোনাবো থেকে বিদায় নিচ্ছে এমিলিয়া সরিতা। 2:30 মিনিটে ফিরবো সুরেলা সফর নিয়ে।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী।

0: চার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: আমরাও তার অভিনয়ে পাগল। কিন্তু আজ আমাদের ম্যাটিনি মেগাস্টারে অভিনেত্রী কাজল।
1: একদমই তাই, শুধু অভিনয় না, তার লুকটাও কিন্তু অন্যরকম, মানে বাকি নায়িকাদের থেকে কোথাও একটা তিনি আলাদা একেবারেই। না, তার নামের সঙ্গে সাজুর্য রেখে একটু শ্যামাঙ্গী বটে, কিন্তু তার আবেদনে তিনি কিন্তু আমাদের, মানে কি বলবো, আমাদের বলা ভুল, কারণ আমি আর এমিলিয়া আমাদের মনে যদি ঝড় তুলেছেন বলি তাহলে কেউ অন্যরকম কিছু ভাবতে পারেন।
0: হ্যাঁ, সেটা ভাবতেই পারেন, কিন্তু সত্যিই তার অভিনয় এইভাবেই আমাদেরকে কিন্তু মানে মুগ্ধ করে রাখে, কারণ তার অভিনয়ের বৈশিষ্ট্যে আমরা মোটামুটি সব ধরনের জনরাকে তিনি ছুঁয়ে গেছেন অলরেডি, এখনও চলেছে, মানে এখনও ছুঁয়ে চলেছেন, এবং পরে আসবো সে কথায়, তিনি অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে এই যে কনসেপ্ট অফ বিউটি তার কাছে, তার কনফিডেন্সের জায়গা কিভাবে সেটা ধীরে ধীরে তিনি অর্জন করেছিলেন না প্রথম থেকেই ছিল, এই টুইস্টগুলোতে পরে আসবো। কিন্তু একেবারে শুরুতে, শুরুর শুরু তো থাকেই, একেবারে শুরুতে যে ছবি
1: কথা একটু বলি প্রথমে, সেটা হচ্ছে যে দেখো, মানে এটা কিন্তু খুব সত্যি কথা যে ফ্যামিলি, মানে পরিবারগতভাবে বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে দুদিক থেকে ফিল্মের ব্যাকগ্রাউন্ড, সুতরাং আমাদের খুব সহজে মনে হয় যে এ তো ফিল্মে আসবে, এই আর নতুন কথা কি। কিন্তু তিনি কিন্তু নিজে কখনো ভাবেননি যে তিনি ফিল্মে অ্যাক্ট্রেস হবেন, এই কথাটা কখনো তার মাথায় আসেনি।
0: একদম।
1: কিন্তু কিভাবে হলেন,
0: হলেন কিভাবে, সেটাও একটা ছোট্ট গল্পের মতো। যে ফটোগ্রাফার তাকে নির্বাচন করেছিলেন তিনি গৌতম রাজাধ্যক্ষা, হ্যাঁ, এবং এই গৌতম এবং নিকির কথা সাক্ষাৎকারেও তার কথায় আসে যে গৌতম এবং নিকি তাকে পছন্দ করেছিলেন, এবং তখন তিনি একেবারে কিশোরী, ষোলো সতেরো বছর বয়স, একদম কিশোরী, ভাবেন উনি সিনেমায় আসবেন। হ্যাঁ,
1: এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে তিনি কিন্তু নিজে শ্যুট করতে যাননি, তার এক কাজিনের জন্য ফটোশ্যুট করতে গিয়েছিলেন, সেটা করতে গিয়ে আর কি ব্যাপারটা এরকম হয়ে গেছিল।
0: এবং কিন্তু দেখো, উনি ভাবেননি কখনো, কিন্তু ছোটবেলা থেকে ভীষণভাবে ফিকশন পড়তে ভালোবাসতেন।
1: এবার এই যে এখনো খুব ভালো,
0: ভীষণ ভালোবাসেন, এবং এই যে ফিকশন পড়তে যারা ভালোবাসে, এটা না মানে উনি একবার নিজের সাক্ষাৎ, মানে নিজেই বলছেন নিজের কথায় যে জীবনের যে খারাপ সময়গুলো যখন আসে সেইটা মধ্যে দিয়ে যেতে তাকে সাহায্য করে, উতরে যেতে কথাটা বলছেন না, সেটার মধ্যে দিয়ে যেতে সাহায্য করে এই ফিকশনগুলো, যে ফিকশনগুলো
1: সঙ্গে নিয়ে চলতে, আমাদের তো সঙ্গে নিয়ে চলতে হয়।
0: এবার এই যে তিনি সিলেক্টেড হলেন কোন ছবির জন্য, বেখুদি ছবির জন্য,
1: একদম তার ডেবিউ ফিল্ম,
0: ডেবিউ ফিল্ম। এবার বেখুদি ছবির গান আমরা শুনবো কি, মানে অল্প সময়ের মধ্যে, যেহেতু তার প্রত্যেকটা ছবি, বিশেষ করে যখন আমরা তার প্রথম ব্রেক, মানে যেটা কমার্শিয়াল ব্রেক, কমার্শিয়াল ব্রেক বাজিগরের কথায় আসবো, তখন মনে হবে যে একাধিক গান শুনি।
1: তাহলে আমরা কি করি, আমরা বেখুদির গান একটু শুনি,
0: একটু শুনি। আর বেখুদি তার নিজের কথায় উইদিন কোট, বিগ ডোজ অফ লাক, কারণ তার আগে তার মা তনুজা তাকে লঞ্চ করার জন্য যে ছবি ডিরেকশন করার কাজ হাতে নিয়েছিলেন, সেটা কিন্তু শুটিংয়ের কয়েকদিনের মাথায় শেল্ড হয়ে যায়। সুতরাং তার কেরিয়ারের শুরু, প্রথম ছবি ব্রেক থ্রু, এবং ওই বিগ ডোজ অফ লাক তার নিজের কথায়।

0: দেখা।
1: এই যে ফিল্মটা তিনি করলেন বেখুদি, এই ফিল্মে তার নায়ক ছিলেন কামাল সাদানা। কামাল সাদানা কেউ
2: এবং তার মা তনুজাও ছিলেন তারই মায়ের চরিত্রে, রাধিকার মায়ের চরিত্রে,
1: একদম। আর যেটা বলছিলাম যে এই ফিল্মটা তেমন সাড়া ফেলতে পারেনি একেবারেই, আর কামাল সাদানাকেও যে সবাই খুব মনে রেখেছে এমনটা নয়, কিন্তু এই ছবিতে প্রথম অভিনয় করলেও কাজলের অভিনয় কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছিল
2: একদম
1: সে সময়।
2: এবং এই যে ঘটনাটা, তার অভিনয় প্রশংসা করায় ছবিটা সেরকমভাবে হিট না হলেও এই ঘটনাটা কিন্তু তার জীবনে বারবার
1: বারবার ঘটেছে।
2: যেমন আমরা যে গান দিয়ে শুরু করেছিলাম, ইয়ে দিল লাগির গান দিয়ে শুরু করেছিলাম, 1994 সালের ছবি, এই ছবিটার সঙ্গে মুক্তি পেয়েছিল আরেকটা ছবি, উধার কি জিন্দেগি। এবং সেই উধার কি জিন্দেগিতে তিনি একজন অরফান মেয়ে, বাবা মাকে হারিয়েছেন, যে বাবা মা কিনা এক সময় দাদু দিদার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং বিদেশ চলে গেছিল, সে এই বাবা মা যে নেই সেই খবরটা দিতে পারছে না, কিন্তু দাদু দিদার সঙ্গে তার মা বাবার ইচ্ছে অনুযায়ী সে দেখা করতে এসেছে। এবং এই ছবিটাও সেরকমভাবে বক্স অফিসে সাড়া ফেলেনি।

0: কিন্তু তার চরিত্রটা, তার অভিনয়টা ভীষণভাবে রিমার্কেবল হয়ে ওঠে এবং তার কেরিয়ারে ভীষণভাবে একটা ভীষণ মার্কেবল, ভীষণ মার্ক একটা ফেলে যায়। এবং শুধু তাই নয়, তার নিজের কথায় যে এই যে উধার কি জিন্দেগি, এই ছবিটা তার ভিতর থেকে এতটা আবেগ নিংড়ে নিয়েছিল যে তিনি নিজে এরপর কিন্তু একটু হালকা পলকা, মানে লাইটার ফিল্মস অভিনয়ের জন্য
1: ওই ধরনের, মানে একটা জিনিস শুনি বলছেন যে আমি তো ও কোনো স্কুল থেকে অভিনয় শিখে আসিনি, আমি যখন চরিত্রটা করি চরিত্রটার মধ্যে এতটা ঢুকে যাই যে কোথাও সেটাকেই যেন যাপন করি, যার ফলে ওই ধরনের চরিত্র আমার নিজের কোথাও একটা অসুবিধা হচ্ছিল, সেই কারণে আমি তুলনায় হালকা পুলকা চরিত্র করতে চাইছিলাম।
0: এবং তারপরে তার ডেলিভারেট ডিসিশন অনুযায়ী তুমি যদি একটু তাকাও তার ফিল্মোগ্রাফির দিকে, হালচাল বা গুন্ডারাজ, কারণ অর্জুন, হ্যাঁ এই ধরনের ছবিগুলো যেখানে সেরকম নট সো সিরিয়াস, সেই ছবিগুলো কিন্তু খুব, মানে নিজে একটা ডেলিভারি ডিসিশন হতে পারে, একটা খুব কনশিয়াস একটা ডিসিশন তিনি নেন এই ছবিগুলো নির্বাচনের জন্য। এবং তার যে ছবির নির্বাচন, সেই ছবির নির্বাচনটা ভীষণ অন্যরকম। মানে কি হয়, কমার্শিয়াল সাকসেস পেলে আমরা, মানে আমরা দেখি যে যে ছবিগুলোতে অনেক বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে সেই ছবিগুলো চুজ করা, তিনি কিন্তু সেটা করেন না, তিনি কিন্তু তার নিজের মতো করে চরিত্র নির্বাচন করা বা সিনেমা নির্বাচন করা,
1: তার যদি স্ক্রিপ্টটা পছন্দ হয়, তার যদি নিজের চরিত্রটা পছন্দ হয় তবেই তিনি সেটাকে সিলেক্ট করেন। এমন অনেক ছবির নাম মনে পড়ছে এই মুহূর্তে যেগুলো তিনি সিলেক্ট করেননি, তিনি বাদ দিয়ে দিয়েছিলেন করবেন না বলে। পরবর্তী ক্ষেত্রে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি কখনো কখনো বলেন যে এই চরিত্রটা কি আমাকে অফার করেছিল, আমি মনে করতে পারছি না।
0: যে ছবি তার জীবনের একদম জীবনের ক্যারিয়ারের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল,
1: সেই ছবির নামই হবে, এবং সেই ছবি থেকে তাদের একটা জুটি তৈরি হলো। শাহরুখ খানও তখন নতুন নতুন, প্রথম দিকের ছবি শাহরুখের, তো এসআরকে আর কাজল এই যে জুটি, সেই জুটিটাও কিন্তু তৈরি হলো এই ছবি থেকে, আব্বাস মাস্তানের ছবি বাজিগার। তাহলে আমরা চলে যাই সেই গানে।

0: হার কার জিতনে ভালো কো বাজিগর কহতে কোথাও যেরকম এই ছবিটা শাহরুখ খানের জীবনেও একটা ভীষণ ইম্পর্টেন্ট ছবি, কাজলের ক্ষেত্রেও কিন্তু একেবারে তুমি যেটা বললে মেজর ব্রেক থ্রু যাকে বলে,
1: যার কারণ বাণিজ্য এবং সাফল্য, মানে ক্রিটিক্স যে চয়েস সেই জায়গাটা, এবং একই সঙ্গে তোমার বাণিজ্য সফল, মানে ভীষণভাবে সফল।
0: অবশ্যই
1: আমরা সংবাদ বিরতিতে যাব, সেই জন্য আমরা যেতে যেতে একটা গান রেখে যাব, যেটা তার জীবনের ভীষণ ইম্পর্টেন্ট একটা ছবি। অবশ্যই
0: গানের পরে ফিরে এসে বরং সেই ছবির কথায় আসবো নাকি?
1: একদম।
0: আমরা তাহলে তে যাই, সেই গানে যাই, কোন গানে যাব বলো?
1: যে গানের কথা তুমি বলছিলে, দুশমন ছবির যে গানের কথা বলছিলে,
0: দুশমন ছবিতে একদম অন্যরকম একটা ক্যারেক্টারে পেয়েছিলাম তাকে, তো সেই ছবির কথা বরং আমরা পরে বলবো, আমরা বরং সেই ছবি থেকে একটা গান এই মুহূর্তে।

0: Way critical bridges and crippling a dozen hydropower projects. The Nepal foreign minister told the parliament that an earthquake hit the Tibet region at 8:37 a.m. local time yesterday, and the flash floods were reported 3 minutes later, suggesting a glacial outburst due to tremors which triggered the floods. Nepal's National Disaster Risk Reduction and Management Authority said the massive flood entered the Trishuli River through the Bhotekoshi in Timore, a border town in Rasuwa district, due to the rock slide and swelling of the Lende River, situated along the Nepal-Tibet border. Prime Minister Narendra Modi spoke to his Nepalese counterpart Balendra Shah and assured him of all possible humanitarian assistance. External Affairs Minister Dr. S. Jaishankar has said urgent efforts are underway to ascertain the status and well-being of all Indians in the flood-affected areas of Nepal. Dr. Jaishankar held a review meeting in New Delhi today with the Foreign Secretary in the External Affairs Ministry and India's ambassadors to Kathmandu and Beijing on the flood situation in Nepal. U.S. President Donald Trump has said he has no fixed timeline for Iran to return to the negotiating table to end the conflict with Washington. In an interview to a private news channel, President Trump said he was not in a hurry for talks to resume. Trump said the U.S. was winning very big and pointed to economic difficulties in Iran as he explained his position. The India Meteorological Department, IMD, has forecast heavy rainfall over Bihar, Chhattisgarh, Jharkhand and northeastern states till Saturday. In squash, India's Veer Chotrani and Velavan Senthil Kumar have stormed into semi-finals of the Budapest Open. Chotrani defeated Egypt's Mohammad El Sherbini 3-1 in the quarterfinal, while Velavan Senthil Kumar beat Malaysia's Ian Young 3-0 yesterday. And with that, we end this news bulletin.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold সুরেলা সফর সুরেলা সফর
2: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই স্ক্রিনিং হবে আবৃত্তি কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায় এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার ও ইমেল আইডি ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026 ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না আবেদন করতে হবে এই ঠিকানায় শিশু বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: আমরা ফিরে এলাম গুপ্ত ফিল্মের গানের মানে সাউন্ড ট্র্যাক থেকে শুনছিলাম এই গান গান শুনতে শুনতে, আর যে কথা বলতে বলতে চলে গিয়েছিলাম দুশমন ফিল্মের কথা বলতে বলতে চলে গিয়েছিলাম, আমরা গুপ্ত দিয়ে ফিরে এলাম। দেখো গুপ্ত ফিল্মটা এমন একটা ফিল্ম, তুমি বলছিলে না যে চরিত্র দেখে উনি নির্ভর করেন, মানে কাজল চরিত্র দেখে তিনি আর কি অভিনয় করবেন কি করবেন না কোন ছবিতে সেটা নির্বাচন করেন। তো গুপ্তে তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করলেন
1: একদম, এবং ভিলেনের ভূমিকায় শুধু অভিনয় করলেন না, তার এই যে একটা সচেতনভাবে এইরকম একটা চরিত্র নির্বাচন সেইটা কিন্তু তার সাফল্যের জায়গা, মানে তিনি এটার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।
0: একদম, মানে অ্যাজ এ ভিলেন, ভিলেনের অভিনয় করলেন এবং ভিলেন হিসেবে তিনি নায়িকা হিসেবে কিন্তু অ্যাওয়ার্ড পাননি, ভিলেন হিসেবেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই ছবির জন্য। এবং মানে অসাধারণ একটা অদ্ভুত ছবি, যারা দেখেছেন যারা দেখেননি তারা পারলে দেখবেন একটু, যে মানে অসম্ভব, তাকে দেখলে কোথাও আপনি প্রথমে বুঝতে পারবেন না, কিন্তু সে যখন খুনটা করছে যে মোমেন্টে সেখানে তার মানে মুখভঙ্গি চেহারা সবটা বদলে যাচ্ছে, একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। আবার আমরা যে দুশমন ছবির গান শুনতে শুনতে চলে গিয়েছিলাম, সেই দুশমন ছবিটার কথা যদি বলি, এটাও একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এখানেও টুইন্স মানে যমজ বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল, তাই তো?
1: একদম, এবং এই যে যমজ বোনের ভূমিকায় অভিনয় করা, সেখানে কিন্তু আমরা যদি বলি যে দুধরনের দুটো ক্যারেক্টার, সেটা বললে একদম কম বলা বা কিছুই বলা হবে না, কারণ যে মেয়েটি অত্যন্ত শান্ত অত্যন্ত ইন্ট্রোভার্ট প্রকৃতির যে মেয়েটি, সেই মেয়েটি পরবর্তী সময় তার যে বোন
0: যাকে ছিল প্রচন্ড উচ্ছল এবং খুব এক্সট্রোভার্ট,
1: একদম তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার যে এই যে ট্রান্সফরমেশন, মানে অ্যাকচুয়ালি তিনি তিনটে চরিত্রে অভিনয় করেছেন বললে বোধ হয় ঠিক বলা হয়, কারণ একটা শান্ত মেয়ে থেকে এইরকম প্রতিশোধ নেওয়ার জন্য এবং শুধু প্রতিশোধ নেওয়ার জন্য না, একটা ইন্ট্রোভার্ট এবং লাজুক প্রকৃতির মেয়ে যখন তার বদলটা ঘটে চরিত্রের, সেই সময় যে তার যে একটা সাইকোলজিক্যাল যে ব্লকেজগুলোকে ওভারকাম করে করে যেতে হয়, সেই ভয়গুলোকে,
0: ডেসপারেট হয়ে গেছে যে সেই মেয়েটি খুন করতেও দ্বিধান্বিত হচ্ছে,
1: হ্যাঁ মানে তাকে খুন করার মানে সেই জায়গাটায় যাবার আগে যে প্রস্তুতি, তার যে ভয়গুলোকে ওভারকাম, হ্যাঁ সেখানে তাকে হেল্প করছেন সঞ্জয় দত্ত যে চরিত্রে ছিলেন, ঠিক কথা, কিন্তু এই যে ওভারকাম করার যে একটা সাইকোলজিক্যাল, এটা খুব কঠিন একটা জায়গা,
0: সেই
1: এই প্রসেসটা ফুটিয়ে তোলাটা একটা ভীষণভাবে ভীষণ কঠিন একটা জায়গা, যেটা অনবদ্য অভিনয় ছিল তার,
0: অসাধারণ। তো আমরা এই ফিল্ম থেকে আরো একটা গান শুনে নিই, ভারী মিষ্টি মিষ্টি গান ছিল, শুনি আরো একটা গান।

0: পৌঁছে গেছি। তো ওপারে যারা শুনছেন তারা কিন্তু মনে মনে হয়তো খুব রেগে যাচ্ছেন,
1: কেন
0: যে 95 টাকা কি করে পেরিয়ে গেল, 97-98 পৌঁছে গেল। 95টা কাজলের জীবনে একটা ল্যান্ডমার্ক ইয়ার, তাই না?
1: একদম,
0: কারণ সেই বছর রিলিজ করেছিল সেই ছবি যে ছবি মারাঠা মন্দিরে দিনের পর দিন, দিনের পর দিন, বছরের পর বছর চলেছে, চলেছে তো চলেইছে। ডিডিএলজ এর কথা বলছি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই ফিল্মটা মানে কাজল যদি আর কোনো ছবিতে অভিনয় নাও করতেন তাহলেও বোধহয় লোকে কাজলকে মনে রাখতো।
1: একদম একদম। এবং এই এই ছবিটা মানে এই ছবিটা ইটসেলফ মানে সেটা 25টা অবশ্য দর্শনীয় বলিউড চলচ্চিত্রের তালিকাতেও অন্তর্ভুক্ত হয়। এবং নতুন মানে সেই সময়ের একদম প্রথা ভাঙা নতুন ধরনের একটা নতুন ধারা সৃষ্টিকারী একটা চলচ্চিত্র হিসেবে সেই ছবিটাকে দেখানো হয়। এবং একটা সমালোচনায় তাকে বলা হচ্ছে যে কাজলকে সিমরানের চরিত্রে অভিনয়ের জন্য চাতুর্যের সাথে নির্বাচন করা হয়। শুরুতে সিমরান যেভাবে মানে ভীষণ বিনয়ী, ভীষণ অভিমানী, অনিচ্ছুক, পরে তার যে আবেগ উত্তেজনা, এই যে পর্দায় এই দুটো রসায়নকে একসঙ্গে ফুটিয়ে তোলা, সেটার জন্য তিনি কিংবদন্তি, মানে তাকে কিংবদন্তি তার মনে হয়েছে সমালোচক, একজন বিখ্যাত সমালোচক রাজা সেনের কথায় বলছে যে, তিনি বলছেন যে এই যে অভিনয়ের এই যে এতগুলো মানে মোড়, এতগুলো তার যে ভাগগুলো, এটার জন্য তার মনে হয়েছে যে তিনি কিংবদন্তি তুল্য।
0: এবং দেখো সত্যি কথা বলতে এই ছবিটাও কিন্তু খুব অন্যরকম সেই সময়ে দাঁড়িয়ে, মানে 90s এর সময়ে, ধরো একটি মেয়ে সোলো ট্রিপে যাচ্ছে, এই ভাবনাটাও একটু অন্যরকম নয় কি?
1: একদম।
0: আবার পুরো ছবিটাই মানে সেই পুরো ছবিটা মানে জুড়ে ধরো ইন্ডিয়ান কালচার, তার সঙ্গে ওয়েস্টার্নের যে কালচারটা, সবটা মিলিয়ে একটা সুন্দর প্যাকেজ বলা যায় এই ছবিটাকে। তো আমরা এই ছবি থেকে একটা গান না শুনলে খুব
1: অন্যায়
0: করা হবে, মানে আমাদের মোটেই কেউ ক্ষমা করবে না, তো আমরা সেই কাজটা মোটেই করবো না।

0: বসে বসে কি এই গান শোনা যায়? একেবারেই শোনা যায় না। আর দেখো,
1: আর সর্ষে ক্ষেতকে কি ভোলা যায়?
0: একদম, সর্ষে ক্ষেতকে যেমন ভোলা যায় না, সর্ষে ক্ষেতের মধ্যে যিনি ছিলেন তাকেও ভোলা যায় না। আরও যে কজন তাকে দেখে সর্ষে ক্ষেতের মধ্যে ওরম পোজ দিয়ে ছবি তুলেছেন সেটা বলা খুব মুশকিল। এখনও তোলেন, ভবিষ্যতেও তুলবেন,
1: একদম
0: সেটা বলাই বাহুল্য। তো যাই হোক, ডিডিএলজের কথা আর বলবো না, কারণ বাকি সময়টা তাহলে এটা বলতেই চলে যাবে।
1: হ্যাঁ, মানে আর অল্প সময় পড়ে আছে, মানে যদি আমরা তিন ভাগের এক ভাগ সময় পড়ে আছে ধরতে পারি।
0: আমরা পরের ছবিতে যাই, মানে আমরা যেহেতু 95-তেই রয়েছি, তাহলে ক্রোনোলজিক্যালি গেলে আরেকটা ছবির কথা আমার মনে হচ্ছে যেটা বলা উচিত, কারণ তার নিজের খুব পছন্দের ছবি।
1: একটি সাক্ষাৎকারে তিনি বলেন, কারণ তাকে প্রশ্ন করেছিলেন এবং প্রশ্ন করেছিলেন দর্শক মহল থেকে, প্রশ্নটা এসেছিল যে তার কোনো একটা ছবি, খুব পছন্দের ছবি বা কিছু ছবি পছন্দের বা চরিত্রটা পছন্দের, তো তখন তিনি এই ছবিটার কথা বলেছিলেন যে ছবির নাম পেয়ার তো হোনা হি থা। এবং এখানে তার যে মেয়েটি, মানে যে চরিত্রে তিনি অভিনয় করেছেন, সেই চরিত্রটা তার মনে হয়েছে যে ভীষণভাবে একটা ন্যাচারাল তার যে অভিনয় এবং ন্যাচারাল একটা চরিত্র, যে খুব সহজে মানে হাসে কাঁদে খুব সহজে, সেরকম একটা ব্যাপার। আর তিনি অনুপমা চোপড়াকে যখন একটা সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি বলছেন যে এই যে ক্যামেরাকে ফেস করা কিংবা তার যে সৌন্দর্যের যে জায়গাটা নিয়ে এক সময় প্রশ্ন আসে, যে তিনি কিন্তু একদম আপোষহীনভাবে বললেন যে আমার নিজেকে খুব সুন্দরী মনে হতো না, কিন্তু একটা সময়ে গিয়ে আফটার শি বিকামস মাদার, তখন মানে At 30s যে জায়গাটায় তার নিজের হঠাৎ মনে হয় যে তাকে খুব সুন্দর মনে হতে থাকে, এবং তিনি একটা জায়গায় বলছেন, তাকে মানে বলছেন যে কনফিডেন্সের জায়গাটা তিনি কিভাবে দেখেন, তিনি বলছেন যে তুমি নিজেকে নিজে যেটা বিশ্বাস করো সেটাই তোমার আসলে, মানে তোমার সাফল্য হোক বা যেটা হোক, নিজে তুমি বিশ্বাস করো যেটা, সেটাই তোমার প্রতিফলিত হয়, তোমার যে তুমি যে কথাগুলো বলছো, তুমি যে অভিনয়টা করছো। এবং তার না যত বয়স বেড়েছে তত কনফিডেন্সের জায়গাটা আরও যেন গ্রো আপ করেছে মনে হচ্ছে তার কথা শুনতে শুনতে, কারণ ওই টক শোটার মেন যে জায়গাটা ছিল যে আপনি এই ইন্ডাস্ট্রিতে 33 বছর হয়ে গেল আছেন, তাহলে আপনি আপনার এখন কীরকম লাগছে, কীরকম মনে হচ্ছে, তো মানে তাকে মনে হচ্ছে যেন আরও বেশি প্রাণবন্ত। তিনি সেই সিমরানের সেই কাজল, আর তারপরে যখন আমরা রং দে মোহে গেরুয়ার যে কাজল, হ্যাঁ মনে হচ্ছে যেন আরও বেশি প্রাণবন্ত তিনি। এবং ওই আয়নার সামনে বারবার সেই চরিত্র সংলাপ

0: বলা, এটাও তার অভ্যেসের মধ্যে একটা জায়গা।
1: একদম। তো যে ছবিটার কথায় ছিলাম আমরা, পেয়ার তো হোনা হি থা, অ্যাকচুয়ালি পেয়ারও তো হয়ে গেছিল ওইভাবেই, তাই না?
0: একদম। এবং অজয় দেবগানের সঙ্গে তার পরে আরও যে ছবিগুলো পাবো, যেরকম অজয় দেবগানের পরিচালনায় প্রথম যে তার যে প্রথম ছবির পরিচালক হিসেবে ইউ মি আউর হাম, সেই ছবিতে, হ্যাঁ অনেকটা পরে 2008 ছবি, সেই ছবির গান আমরা বাজাবো না, ছয় অব্দি বাজাবো চেষ্টা করব। তো সেই ছবিতে কিন্তু আবার একটা অন্যরকম চরিত্র, মানে তিনি অ্যালজাইমার্স রোগে আক্রান্ত একটি মেয়ে, এবং সেই চরিত্রে তিনি তখন অভিনয় করেছিলেন, একদম অন্যরকম। মানে বারবার নিজেকে ভেঙেছেন, বারবার বিভিন্ন ধরনের ছবিতে বিভিন্ন চরিত্রে তাকে আমরা পেয়েছি।
1: আপাতত প্যার তো হো না হি থা।
2: পতা হ্যায় শেখর, ইনসান কো তকলিফ কব হোতি হ্যায়, জব ও কোই সপনা দেখতা হ্যায় অর ও পুরা নাহি হোতা। ইসলিয়ে মেনে সোচ লিয়া হ্যায় कि आज के बाद कोई सपना ही नहीं देखूंगी।
3: बस हार गई, अपनी आंखें बंद करो संजना। बंद आंखों से इंसान सिर्फ सपना ही नहीं, कभी कभी उस हकीकत को भी देख लेता है जिसे खुली आंखें कभी नहीं देख पाती। आंखें बंद करो संजना।

0: আমাদের সময়টা বড্ড কম, আমরা এরপরে যে ছবির কথা না বললেই নয়, সে ছবির নাম কুচকুচ হোতা হ্যায়।
1: একদম। এবং ওই সেই সাক্ষাৎকারটার কথা বলছিলাম না, সেখানে অডিয়েন্স থেকে একজন বলেই দিলেন তিনি বেশ মানে তার এজ অ্যারাউন্ড মানে কাজলের থেকে একটু বড়ই হবেন। হ্যাঁ, তিনি বলছেন যে আমি যতবার পার্লারে যাই ততবার আমি কুচকুচ হোতা হ্যায়ের ওই চরিত্রটার যেরকম চুলের কাটিং ছিল ওই হেয়ার কাটিংটাই আমার চাই। মানে আজও এতটা জনপ্রিয় এই চরিত্রটা।
0: একদমই তাই। কুচকুচ হোতা হ্যায়ের অঞ্জলিকে এত চট করে ভুলে যাওয়া মানে সহজ নয়, তার কারণ প্রথম দিকে যেরকম অঞ্জলিকে পেয়েছি আমরা একেবারে টম বয়, তারপরে তার ট্রান্সফরমেশনটা, সবটা মিলিয়ে কাজল একেবারে অনন্য এই ছবিতে।

0: আবহাওয়া সংক্রান্ত একটি ঘোষণা রয়েছে, সেটা একটু জানিয়ে দিই। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রত্যেকে নিরাপদে থাকবেন।
1: এবার আমরা ম্যাটিনি মেগাস্টারে যাকে নিয়েছিলাম, যিনি আজকে আমাদের মেগাস্টার কাজল, সেই কাজল কিন্তু অন্য ভাষার যে চলচ্চিত্রগুলোয় অভিনয় করেছেন, যেরকম আমরা পেয়েছিলাম তামিল একটি ছবিতে যার হিন্দি ডাবটা ছিল স্বপ্নে, সেই ছবির একটা গান মানে খুব শোনার একটা লোভ রয়েছে। অন্যদিকে যে ছবির গান না শুনে আমরা কিছুতেই এত বড় অন্যায় করতে পারবো না, সেটা হচ্ছে কভি খুশি কভি গম, সেই ছবির একটা গান। এখন আমরা কোন গান শুনবো, কোন গান শুনবো না, এবং তার জীবনের যে কথাগুলো তিনি যেটা বলেন, যে তাকে বলা হয়েছিল যে তার কাছে ফেমিনিজম কি, তার কাছে ফেমিনিজম তিনি বলছেন যে তুমি নিজে যেটা বিশ্বাস করো সেইটা, তুমি নিজেকে যেভাবে ভাবো সেটাই তার কাছে ফেমিনিজম, কারণ এটার আলাদা কোনো সংজ্ঞা হয় না তার কাছে।
0: বেশ, আমরা তাহলে স্বপ্নে থেকে ছোট্ট করে একটু গান শুনে আসি, ফিরে এসে তারপরে আসবো কভি খুশি কভি গমে।

0: আমাদের সময় বলছে আর গান শোনার সময় নেই সেভাবে, তাই এই গানটা এইটুকু শুনতেই আর কি বাধ্য হলাম আর কি, খুব দুঃখ সহকারে। তো আমাদের যে ছবির কথা না বললেই নয়, সেটা হচ্ছে তুমি একটু আগে উল্লেখ করলে, কভি খুশি কভি গম,
1: মানে এক অঞ্জলি থেকে অন্য অঞ্জলিতে আমরা শিফট করছি,
0: কারণ এই অঞ্জলির কমিক টাইমিং এর কোনো তুলনা নেই
1: একদম। কারণ আমরা কুচকুচ হোতা হ্যায় অঞ্জলিকে একদম অন্যরকম অঞ্জলি হিসেবে এখানে ভীষণ ট্র্যাডিশনাল একজন অঞ্জলি হিসেবে পেলাম কভি খুশি কভি গমে। আর সেই ছবির গান একটা
0: শুনবো আমরা অবশ্যই এই ছবির গান। তবে যেটা বলার যে এই এই অঞ্জলির যে চরিত্রটা আমরা পেলাম সেখানে দেখো অনেক রকম শেড কিন্তু পাচ্ছি, একদম প্রথম দিকে একদম হালকা পুলকা একদম মানে বড়ে মজে কি হো, হ্যাঁ সেই ধরনের আর কি, ওই মজার একটা মেয়ে। তারপরে যখন তার জীবনে একটা অন্য বাঁক আসছে তখন আবার অন্যরকম শেড পাচ্ছি। আবার পরবর্তী সময়ে যখন ঋত্বিক যাচ্ছে বিদেশে তাদের সঙ্গে দেখা করতে এবং ফ্যামিলির সঙ্গে আবার পুনর্মিলন হচ্ছে, সেই সময়টা কিন্তু অন্যরকম শেড, ভারী সুন্দর।
1: আমরা মানে সুযোগই পেলাম না ফানা বা কভি আলবিদা না কহেনা এইসব ছবিগুলোর কথায় যাওয়ার,
0: পরবর্তী সময় মাই নেম ইজ খান সেটা যদিও অনেকটা পরের ছবি, এরকম অনেক ছবির কথাই বলতে ইচ্ছে করছে কিন্তু সময় নেই আমাদের হাতে। তাই এই গান শুনতে শুনতেই আজকের মতো আমাদের ম্যাথিনি মেগাস্টার থেকে সুরেলা সফর থেকে বিদায় নিতে হবে। সঙ্গে ছিলাম এমিলিয়া সরিতা, আবারও ফিরে আসবো অন্য কখনো অন্য কোনো দিন। আপাতত এই গান শুনতে শুনতে আজকের মতো, কাজলকে অবশ্যই আমাদের তরফ থেকে অনেক মানে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ তার থেকে যেন পাই সেই শুভেচ্ছাটা রেখে গেলাম যেতে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মানুষ সরোবরে যাত্রায় গিয়ে নেপালের হরপাবানে তামিলনাড়ুর 21 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। নেপালে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া দেশের নাগরিকদের উদ্ধারের জন্য ভারত জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিপর্যয়ের সময় নেপালে অবস্থানরত 288 জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এর মধ্যে ত্রিশূলী 1 নম্বর বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 73 জন ভারতীয় নাগরিকও রয়েছেন। বিদেশ মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তথ্য সংগ্রহের জন্য কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। শ্রী জয়সওয়াল বলেন, তামিলনাড়ু থেকে 2টি পৃথক দলে 37 ও 49 জন এবং পশ্চিমবঙ্গ থেকে 32 জন নাগরিক মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন। একই সঙ্গে কেরালা 33 জনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্রী জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভারত নেপালের জনগণের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
1: আমার এম্বাসি ওখানে সরকার সে বাতচিত কর রই হ্যাঁ কিস প্রকার সে ওখানে নিকালা যায়। 21 ভারতীয় নাগরিক যে তামিলনাড়ু সে হ্যাঁ উনকো রেস্কিউ কর লিয়া গিয়া হ্যায় আর ইয়ে লোক ওখান সে নিকলনে কে বাদ কাঠমান্ডু আয়েঙ্গে আর কাঠমান্ডু সে ফির ভারত কি যাত্রা করেঙ্গে।
0: নেপালের হরপাবান বিপর্যয়ে এরাজ্যের এ পর্যন্ত 32 জন নিখোঁজ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের সকলেই একটি পর্যটন সংস্থার সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে।
2: আমাদের পশ্চিমবঙ্গের 32 জন মিসিং আছেন। আমরা খুব ওরিট, আমরা সেক্রেটারিয়েট থেকে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবানের কাছে প্রার্থনা, তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন।
0: এদিকে দুর্গতদের পরিবারগুলিকে সাহায্যের জন্য নবান্নে গতরাত থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 7-8 জনের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। রাজ্য সরকার এই পর্যটকদের ফিরিয়ে আনার জন্য সবরকমভাবে সহায়তা করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, নেপালের বন্যাদুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও পেইচিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। সমাজমাধ্যমের এক বার্তায় তিনি জানান, এ বিষয়ে বিদেশ মন্ত্রক, অন্যান্য মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয় বজায় রেখেছে। এদিকে নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 270। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন 1300-এর বেশি মানুষ। তাদের মধ্যে 288 জন ভারতীয় পর্যটক সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন নেপালের উদ্ধারকারী দল। নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়। নেপাল পুলিশের মুখপাত্র অভিনারায়ণ কাফলে জানান, এখনও পর্যন্ত চিতওয়ানে সর্বাধিক 108টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের মধ্যে বহু বিদেশিও রয়েছেন। 30টিরও বেশি দেশের নাগরিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ভারত, আমেরিকা, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি এবং রাশিয়ার নাগরিকরা। এখনও পর্যন্ত 800-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ জানিয়েছে, নেপালের হরপাবানের কোন প্রত্যক্ষ প্রভাব এখনও পর্যন্ত বিহার বা উত্তরপ্রদেশ সীমান্ত এলাকার উপর পড়েনি, যদিও দুরাজ্যেরই সরকার বিষয়টির উপর কড়া নজর রেখেছে। টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন কাজকর্ম এবং সফলতা মানুষের কাছে তুলে ধরতে কলকাতায় 2 দিনের বিশেষ সিম্পোজিয়াম আজ শুরু হয়েছে। টেরিটোরিয়াল আর্মির অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল সুজিত শিবাজী পাতিল জানিয়েছেন, তাদের বাহিনীর ক্ষমতা ও কাজের সাফল্য এবং ভবিষ্যৎ নিয়ে

মানুষকে জানাতেই এই আয়োজন। মেজর জেনারেল পাতিল বলেন, 1948 সালে টেরিটোরিয়াল আর্মি অ্যাক্ট পাশের পর এই বাহিনী গঠিত হয়। এরপর থেকেই তারা বিভিন্ন বিপর্যয়, উদ্ধার কাজ, যুদ্ধক্ষেত্র এবং পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। প্রতিদিনের খরচ সংক্রান্ত অ্যাকাউন্ট ব্যতীত তৃণমূল কংগ্রেসের বাকি অ্যাকাউন্ট এখনই ব্যবহার করার অনুমতি দিতে কলকাতা হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এক নির্দেশে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের এই বেঞ্চ আগেই তৃণমূল কংগ্রেসকে প্রতিদিনের খরচের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে অনুমতি দিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট 11 আগস্ট বিচারপতি এম এম সুরেন্দ্রের বেঞ্চ জানিয়েছে, 9 জুলাই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটি বহাল রাখা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন কোন অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিত শেষ হওয়ায় এই সিরিজ জিতে নিল ভারত। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরাজ্যে যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না বলে মন্তব্য করেছেন

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউটাউনে আজ এলএনটির মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোনোরকম আপোষ করবে না। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে যাদবপুরের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে রাজ্যের 32 জন রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ প্রতিভাদের কাছে খেলাধুলোর প্রতিটি স্তরে নিরন্তর সহায়তা পৌঁছে দিতে সারা দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র পদক জেতাই নয়, উন্নত ভারতের লক্ষ্য দেশের যুব সমাজের ক্রীড়া দক্ষতায় একজোট করার অন্যতম ক্ষেত্র খেলাধুলো।
1: जब मैं स्पोर्ट्स की बात करता हूं तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है, ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है। मैं हमेशा कहता आया हूं, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है, खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना।
0: সারা দেশের সঙ্গে রাজ্যে 46টি স্থানে মাই ভারত পশ্চিমবঙ্গ, ন্যাশনাল সার্ভিস স্কিম NSS এবং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া কলকাতার সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির অধীনে খেল কি বাত PM কে সাথে আয়োজন করা হয়। এরাজ্যে যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যারা বাইরে চলে গিয়েছেন তারাও এবার নিজের রাজ্যে পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। নিউটাউনে আজ এলএনটির মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প শুধু একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র নয়, বাংলার মেধাকে নিজের রাজ্যে ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ।
2: We are trying to rebuild West Bengal because huge number of educated, unemployed youth, they are crying. They are too much interested to work in Bengal, but earlier situation is not favorable. Now, this double engine government is committed to rendering their both hands.
0: মুখ্যমন্ত্রী জানান, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র রাজ্য সমন্বয়ে গঠিত ডাবল ইঞ্জিন সরকারের লক্ষ্য পশ্চিমবঙ্গকে নতুন করে শিল্প কর্মসংস্থানের মানচিত্রে প্রতিষ্ঠা করা। উদ্বোধনী অনুষ্ঠানে এলএনটি গ্রুপের চেয়ারম্যান SN সুব্রহ্মণ্যম বলেন, শিক্ষা সৃজনশীলতা মুক্ত চিন্তার যে ঐতিহ্য বাংলা বহন করে সেই আদর্শকে সামনে রেখে ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে গড়ে ওঠা প্রায় 7,48,000 বর্গফুট আয়তনের এই ক্যাম্পাসে প্রথম পর্যায়ে 5,800 জন ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি পেশাদারের কাজের সুযোগ তৈরি হবে। রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোনোরকম আপোষ করবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সরকার দুর্নীতি দমন বাহিনী SCBকে আরও শক্তিশালী করেছে। ইতোমধ্যে ঘুষ নিতে গিয়ে বেশ কয়েকজন SCBর হাতে হাতেনাতে ধরা পড়েছে।
3: SCB অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ SCB আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি, এবং সব রাজ্যে SCB যে ভেরি এফেক্টিভ, আমাদের রাজ্যে SCBকেও আমরা 6 মাসের মধ্যে ভালো স্ট্রং করে দেব। এইভাবে সব সেক্টরে আমরা কাজ করছি, কাজ করব।
0: নারী সুরক্ষায় পুলিশকে আরো কড়া পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলকাতা পুলিশের পেশাদারিত্বের এদিন প্রশংসা করেন শুভেন্দুবাবু। চিনি নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। খোলা বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজারে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি চিনি নিয়ে কোথাও মজুতদারি বা অসাধু কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে 1800-345-5501 এই নম্বরে ফোন করে তার বিস্তারিত তথ্য জানানোর জন্য আবেদন জানানো হয়েছে। যাদবপুরের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে এই বৈঠকটি হয়েছে। প্রণববাবু জানান যেসব অভিযোগ জমা পড়বে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব নথি জমা দেবে

0: তা সবিস্তারে খতিয়ে দেখা হবে। কমিশন তাদের কাজ দ্রুত শেষ করে রিপোর্ট জমা দেবে বলেও তিনি জানান। বৈঠকে ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট সুমন্ত জানা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে ফের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন আগামী সপ্তাহে তিনি এই আবেদনের শুনানি করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এরাজ্যের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাদের নাম ঠিকানাও প্রকাশ করেছে প্রশাসন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তারা নেপালে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার নিখোঁজদের ব্যাপারে জানার চেষ্টা করছে। নবান্নে বুধবার রাত থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম।
1: আমাদের পশ্চিমবঙ্গের 32 জন মিসিং আছেন। আমরা খুব ওরিড, আমরা সেক্রেটারিয়েট থেকে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবানের কাছে প্রার্থনা, তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন।
0: কন্ট্রোল রুমের নম্বরগুলি হল 03324793311 এবং 914789018। ভবনী ভবনী পৃথক পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আজ এক বিবৃতিতে জানিয়েছেন, নেপালে আটকে পড়াদের মধ্যে তামিলনাড়ুর 37, পশ্চিমবঙ্গের 32, কেরলের 33 জন বাসিন্দা রয়েছেন।
2: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra, then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timore, which is in Rasuwa district where this particular disaster has happened.
0: এদিকে নেপালে গিয়ে নিখোঁজদের মধ্যে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠাও রয়েছেন বলে সূত্রের খবর। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। শুধু পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসই নয়, গ্রাম পঞ্চায়েত ও ব্লকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন,
3: গ্রামে যারা যাদের হাতে কাজ নেই সেই মানুষগুলোকে কাজ দেওয়া আর নিজেরা উপার্জন করে জীবনকে সাবলীল করার উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে যে টাকাটা আমরা খরচা করছি তার এগেনস্টে সেখানে উন্নয়ন হোক, গ্রামে রাস্তাঘাট হোক, নালা পরিষ্কার, খাল পরিষ্কার, জমি পরিষ্কার হোক, বিল পরিষ্কার হোক, ফুটপাত তৈরি হোক, নূতন জল ধারণের জন্য জলাশয় তৈরি হোক এবং সাধারণ মানুষের ঘর বাড়ি তৈরি করা থেকে তার বাড়ির রাস্তাঘাট তৈরি করে দেওয়া পর্যন্ত সমস্ত নাগরিক সুবিধা দেওয়ার জন্য সেই টাকাটা যেন সদ্ব্যবহার হয় তার চেষ্টা হচ্ছে। দুটো জিনিস, মানুষের হাতে কাজ, কাজের বদলে অর্থ এবং সেই অর্থের বিনিময়ে গ্রামীণ জীবনের উন্নয়ন।
0: টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন কাজকর্ম সাফল্য মানুষের কাছে তুলে ধরতে কলকাতায় আজ থেকে বিশেষ সিম্পোসিয়াম শুরু হয়েছে। ধনধান্য প্রেক্ষাগৃহে টেরিটোরিয়াল আর্মি 2.0 সিম্পোসিয়াম চলবে আগামীকাল পর্যন্ত। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শনিবারের মধ্যে সেটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 গোলে খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল 1-0 গোলে এগিয়েছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোন রকম আপোষ করবে না।
4: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার। नेपाल में कल आई बाढ़ में मृतकों की संख्या बढ़कर 359 हो गई है। नेपाल पुलिस के अनुसार आज 93 और शव बरामद किए गए। तिब्बत और नेपाल के अधिकारियों के अनुसार अभी तक

0: 100.1 FM Golden.
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:11 হয়ে 20 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড। সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু দেবারতী আর রাজর্ষি। আর এই মুহূর্তে সময়টা আপনাদের, আপনারাই কথা বলেন এই সময়ে, অর্থাৎ ঠিক রাত 8:10 থেকে 8:45 পর্যন্ত এই সময়টাতে চলে আপনার কথা। প্রতিদিনের মতোই আজও আপনার কথা একটি বিশেষ বিষয়বস্তু আমরা কিন্তু রেখেছি, আর সেই বিষয়ে আপনারা ইতিমধ্যে কমেন্টও করছেন, মেসেজও করছেন। কিভাবে কমেন্ট করতে হবে, মেসেজ করতে হবে বা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ফোন করতে হবে, সেটাই এবার জানিয়ে দেব। আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজ আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে এসে ছেড়ে যেতে পারেন আপনার কমেন্ট। তার পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং SMS এর নাম্বারটি রয়েছে 9903059992। তবে অনুরোধ, এই নম্বরে শুধুমাত্র আপনারা মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজই করতে পারবেন, কোনোভাবেই কিন্তু এখানে ফোন করলে আমাদের পক্ষে সেই ফোন রিসিভ করা সম্ভব নয়, বরং তাতে আর অনুষ্ঠান চলাকালীন বিঘ্নই ঘটে। এছাড়াও আমাদের যে টেলিফোন নাম্বার রয়েছে 0332248085, সমস্ত মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আপাতত আমরা চোখ রাখব আমাদের হোয়াটসঅ্যাপে বন্ধুরা কী কী মেসেজ করেছেন আজকের এই বিষয়বস্তু নিয়ে। কি বিষয়বস্তু একবার চট করে জানিয়ে দিই বরং আপনাদের। আমরা আজ বিষয়বস্তু রেখেছি প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। সত্যিই কি তাই? কি মনে করেন আপনি? যে কোনো জিনিস কিনতে গেলে বা যে কোনো জায়গায় যেতে গেলে আমরা সবার আগে তার কোনো একটা ভিডিও বা তার কোনো একটা ছবি এরকমটাই কিন্তু আমরা দেখি, মানে প্রথমে দেখতে কেমন লাগছে স্বাভাবিকভাবেই সেটাই যেন সবার আগে আমরা বিচার করি, তারপর ভাবি তার ভালো মন্দ, কি ফিডব্যাক আছে, কে কি কমেন্ট করছেন, সেই সমস্ত কিছু। তো আপনি কি মনে করেন এই বিষয়টাতে? আপনারও কি মনে হয় যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, নাকি আপনার মনে হয় যে না, দর্শনটা পরের ব্যাপার, গুণটাই সবার আগে, মানে দেখতে কেমন সেটা পরবর্তী ব্যাপার, আগে প্রথমে দেখা উচিত গুণাগুণ। সেটা আপনার মানুষের ক্ষেত্রেও হতে পারেন বা সেটা আপনাদের কোনো জিনিসপত্রের ক্ষেত্রেও মনে হতে পারে বা ধরুন কোনো রান্নাবান্নার ক্ষেত্রে মনে হতে পারে। প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, সত্যি কি তাই? কি বলেন আপনি? প্রথম মেসেজ পড়ব, হোয়াটসঅ্যাপ মেসেজ। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, বিষয়টির সাথে সাথে আজ পুরোপুরি একমত, দর্শনধারীর পরেই গুণ বিচারী, না নেই কোনো দ্বিমত। প্রথম আবির্ভাবেই আসলে বাহ্যিক রূপ মূল বিষয়, নয়ন সুখ পর্যাপ্ত হলেই করে নেয় মন জয়, এরপর সুপ্ত প্রতিভার একে একে বহিঃপ্রকাশ, গুণাবলীর মান অনুসারে অন্তরোত্থিত উচ্ছ্বাস। দর্শনধারীর পাশমার্ক শেষ কথা নয়, গুণের আন্তরিকতায় হয় নিবিড় মানবিকতার জয়। বিশ্বজিৎ কর লিখেছেন বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। পরের বন্ধু সীমা দাস, তিনি লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখছেন, শুভ সন্ধ্যা। বাস্তব জীবনে মানুষ প্রথমে বাহ্যিক রূপ দেখে আকর্ষণ বোধ করলেও দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে ভেতরের গুণের গুরুত্বই সবচেয়ে বেশি। প্রথম দেখায় পোশাক পরিচ্ছন্নতা এবং কথা বলার ভঙ্গি নজর কাড়ে, এটি মানুষের সহজাত একটি মানসিক প্রতিক্রিয়া। পরিচিত হবার পর মানুষের ভেতরের সততা, দয়া, বুদ্ধিমত্তা ও ভালো ব্যবহার মানুষের মনে জায়গা করে নেয়। মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সম্মান সবসময় নির্ভর করে গুণের ওপরে, গ্রুপের ওপরে নির্ভর করে গড়ে ওঠে না। পরিশেষে বলা যায় বাহ্যিক রূপ কেবল পরিচিতির দরজা খুলে দেয় মাত্র, কিন্তু মানুষের মনে স্থায়ী জায়গা করে নেওয়ার জন্য ভেতরের গুণ ও চরিত্রের কোনো বিকল্প নেই। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা,

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে আপনার কথা।

তো প্রথমে যা যা কিছু আগে দেখে তো নি, পরে ভালো খারাপ বিচার করা যাবে। এবার ঠাকুর দর্শনে ধরা যাক, প্রতিটি প্রতিমা দেখে নেব। এবার হাঁটতে হাঁটতে বলবো, দূর আগের প্যান্ডেলটাই ভালো ছিল, এগুলো কিরকম ম্যাড় মেড়ে। এই হচ্ছে আমাদের স্বভাবও বলতে পারেন, আবার এটাই আমাদের নিন্দেও বলতে পারেন। আমাদের স্বভাবই আগে দেখে তো নাও, পরে নিন্দা বান্দা যা যা করার করে নাও। লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী, সত্যি কি তাই? আজকে আপনার কথার বিষয় কিন্তু এটাই।

0: আমাদের সঙ্গে টেলিফোনে বন্ধু রয়েছেন, দেখি কে বলছেন কোথা থেকে। নমস্কার, কে বলছেন?
1: শুভ সন্ধ্যা, শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
0: বেশ, বলুন।
1: আমাদের কিন্তু অনেকটা সেই বইয়ের মতন ব্যাপার, মানে একটা বই যখন আমরা হাতে ধরলাম তখন প্রথম পাতায় হয়তো আমরা আকৃষ্ট হলাম যে হয়তো এটা বেশ ইন্টারেস্টিং হবে, কিন্তু যতক্ষণ না পুরো বইটা পড়ছি ততক্ষণ বোঝা যাবে না আদৌ ওটা ডিজার্ভ করে কিনা।
0: ঠিক।
1: এবার ব্যাপার হচ্ছে যখন আমি একজন মানুষকে দেখছি, আমরা ভাবি সে যদি ইংরেজিতে একটু ফটাফট কথা বলে নিতে পারে তাহলে সে খুব ইন্টেলিজেন্ট, আবার পোশাক আশাকও যদি খুব ভালো পরে নেয় তাহলে খুব সফিস্টিকেটেড আর মডার্ন, এবং যদি চেহারাটা খুব ভালো হয়ে যাবে, সুন্দর সুপুরুষ হোক বা খুব সুন্দরী মহিলা হোক, তাহলে তো আর কথাই নেই। এবং এর একটা আমরা জলজ্যান্ত উদাহরণ পেয়ে যাই যখন দেখি অনেক সময় আমরা খবরের কাগজ থেকে শুরু করে সব জায়গায় পড়ি, ম্যাট্রিমনিতে আমরা দেখি একটা পছন্দ হলো, বিয়ে হলো, তারপরেই আসল জিনিস ধরা পড়ে। এবার ব্যাপার হচ্ছে যে এই আকর্ষণ জায়গাটা কিন্তু মানে আমাদের ওই পিটিউটারি গ্ল্যান্ডের ব্যাপার স্যাপার আর কি, যে আমরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যাই এবং আমরা বুঝতেই পারি না যে সেই মানুষটি আদৌ কিরকম, কারণ তার পরে যখন মানুষ বিপদে পড়ে তখন বোঝা যায় সে কেমন, আবার যখন ক্ষমতা পেয়ে যায় তখন আবার সেই ক্ষমতাকে কেমন ব্যবহার করছে সেটাও জানা যায়, এবং দুর্বল মানুষের সাথে তার আচরণটা কিরকম সেটাও বোঝা যায়। এবার প্রথম আলাপে যেটা হয় যে আমি খুব ভালো ব্যবহার করলাম সেটাও একটা কোনো একটা সার্টেন কনক্লুশনে আসতে পারি না, কিন্তু আমরা চলে আসি। তো সব থেকে সেফ সাইড হলো খুব ভালো বন্ধুত্ব করা, ভালো সবকিছু ঠিক আছে, কিন্তু চোখ কান খুলে এবং অনেকটা সময় দেওয়ার জন্য এটা দরকার। মানুষের মধ্যে পেশেন্স হারিয়ে যাচ্ছে বলেই হয়তো মানুষ এদিকে বেশি যায়, তবে পেশেন্স রাখাটা খুব প্রয়োজন, এটাই মানুষকে বলবো, সবাইকে বলবো।
0: বেশ, অসংখ্য ধন্যবাদ শুভজিৎ বাবুকে, খুব সুন্দর করে উনি বললেন যে মানে ওই আর কি, এক ঝলক দেখে খুব ভালো সেই চটকে আমরা অভ্যস্ত হয়ে পড়ি ঠিকই, এবং সেটাতেই আকর্ষণ বোধ করি, মানে এভাবেই আমরা চলতে অভ্যস্ত। কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রে অবশ্যই আপনি তো দেখবেনই, মানে দর্শনধারী বিষয়টি হলেও আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে গুণটাও বিচার করতে হবে। তার জন্য শুধু চোখ খুলে রাখলে হবে না, তার পাশাপাশি কানটাকেও খুলে রাখতে হবে এবং অবশ্যই মাথাটাকেও কাজ করাতে হবে। খুব ভালো লাগলো, আবারও নিশ্চয়ই আমরা চলে আসব অন্য কোনো বন্ধুদের কাছে। বেশ, আবারও তাহলে আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখি, অবশ্যই ফেসবুকে আসবো। বন্ধুরা একটু ধৈর্য ধরে থাকুন, নিশ্চয়ই আসবো, আপনাদের মেসেজ কমেন্ট সবই পড়ব। তপন চক্রবর্তী লিখছেন সিঙ্গুর বাসুবাটি থেকে, লিখছেন শুভ সন্ধ্যা জানাই আর্যদের প্রণাম, শুভ সন্ধ্যা জানাই আর্যদের প্রণাম আকাশবাণীর শ্রবণ সঙ্গীতের। প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, এই প্রবাদ এখনও চলছে। কোনো মানুষের গুণ বিচার করা হয় তাকে দেখতে কেমন, যদি ভালো দেখতে হয় তাহলে এর পর তার মধ্যে অন্তর্নিহিত গুণ পরীক্ষা করা যায়। কিন্তু দেখতে সুন্দর, পোশাক আশাক সুন্দর, তার মানেই তো এই নয় যে তিনি গুণময় ব্যক্তি। গুণ বিচার হয় কার্যক্রমে, আচারে, আচরণে, ব্যক্তিসত্তায়, মননে, চিন্তনে, ব্যবহারে, মানবিক গুণে তিনি যদি ঋদ্ধ সমৃদ্ধ হন তবেই সামাজিকভাবে গ্রহণীয়। এখন সুন্দর পোশাকের দর্শনদারির আড়ালে লুকিয়ে আছে শয়তান, তা বিচার করা কঠিন। মুখ ও মুখোশের লড়াই চলছে অহরহ। নমস্কার শ্রবণ সঙ্গীদের ও আকাশবাণী, লিখেছেন সিঙ্গুর বাসুবাটি থেকে তপন চক্রবর্তী। বারাসাত থেকে বাবাই সিংহ লিখছেন, আজকের বিষয়ের সাথে আমি বাস্তব অভিজ্ঞতার নিরিখে পুরোপুরি একমত। আমরা মুখে যতই বলি রূপ নয় গুণই আসল, বাস্তবে কিন্তু উল্টোটাই ঘটে। এখনকার যুগে কারো ভেতরের গুণ যাচাই করার মতো সময় বা ধৈর্য খুব কম মানুষেরই আছে। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে যে কোনো জায়গায় আগে মানুষের বাহ্যিক রূপ, পোশাক আর প্রেজেন্টেশন দেখা হয়। প্যাকেজিং ভালো না হলে ভেতরের জিনিসটা যতই খাঁটি হোক অনেকেই সেটা ছুঁয়েও দেখে না। প্রথম দর্শনে ভালো না লাগলে গুণের বিচার করার সুযোগটাই আর পাওয়া যায় না। তাই বাস্তবে সত্যি প্রথমে দর্শনধারী আর তারপরেই গুণ বিচারী, লিখছেন বারাসাত থেকে বাবাই সিংহ। পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ বেহালা থেকে প্রভাতি ভট্টাচার্য লিখছেন, চকচক করলেই শোনা হয় না, গুণের কথাই আগে, গুণী মানুষ সাধারণ হলেও কাজে তাদেরই লাগে, সুন্দর মুখ মন কেড়ে নেয় প্রথম দেখার কালে, কঠিন পরিস্থিতি দুঃসাহসিক কাজ এড়াই কৌশলে, গুণের কদর সবখানেতে রূপের প্রশংসা পরে, গুণী মানুষই কঠিন সমস্যার সমাধান করে। বেহালা থেকে প্রভাতি ভট্টাচার্য। আপনারা কমেন্ট করছেন, মেসেজ করছেন, টেলিফোন করছেন, আমাদের মেসেজ বা হোয়াটসঅ্যাপের নাম্বার হল 9903055992 এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টারটি পোস্ট করা হয়েছে সেখানে এসেও লিখতে পারেন আপনার কমেন্ট বা মতামত, এবং অবশ্যই নাম আর আপনি কোথা থেকে লিখছেন সেটা লিখবেন। তবে হ্যাঁ বন্ধু, যে কোনো একটি মাধ্যমে আসবেন এই অনুরোধ রইল। যদি আপনারা কেউ ফেসবুকে পোস্ট করেন তাহলে তাদেরকে অনুরোধ করব যে ফেসবুক পেজে কমেন্টের পাশাপাশি আর কোনোভাবেই SMS বা হোয়াটসঅ্যাপ করবেন না বা ফোনও করবেন না, আর যারা একবার ফোন করছেন যাদের সঙ্গে কথা বলা হচ্ছে তাঁরাও অনুগ্রহ করে অন্য মাধ্যমে আসবেন না। বেশ, পরের বন্ধুর মেসেজ পড়ব। লিখছেন মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখছেন, একেবারেই নয় শুধু দর্শনধারী অথচ অন্তঃসার শূন্য অনেক পাবেন, আবার সুশ্রী নয় অথচ কর্তব্যনিষ্ঠ আর প্রকৃত গুণী মানুষজন চোখে পড়ে। শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জী।

এবার আমরা চলে এসেছি আমাদের ফেসবুক পেজে। আমাদের বন্ধু লিখছেন, তরুণ কুমার দত্ত কোথা থেকে লিখেছেন সেটা অবশ্য লেখেননি, শুভ সন্ধ্যা রাজর্ষ দেবারতী, প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী এই প্রবাদটি একদম সত্য, ভীষণ বাস্তবধর্মী। এখনকার সমাজে সবাই সুন্দরের পূজারি, সুন্দর চকচকে দেখলে তার দিকে আকর্ষণ বেড়ে যায়, পরে গুণ বিচার করতে গিয়ে ঠকতে হয়। এখনকার সময় বাহিরের রূপ ও চাকচিক্য সুন্দর দেখিয়ে দেখালেই পছন্দের প্রথম সারিতে অনেকে সুযোগ পায়, কিন্তু ভবিষ্যতে তাদের গুণ বিচার করে পরবর্তীতে পস্তাতে হয়, সেটা কর্মস্থলে হোক বা সামাজিক অনুষ্ঠানে হোক। তাই প্রথম দর্শন ও রূপে দৃষ্টি কাড়ে মানুষের, কিন্তু আসল পরিচয় তার ব্যবহার গুণে বোঝা যায়। পরের বন্ধু লিখছেন, চুঁচুড়া থেকে শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, আমাদের এই শতসিদ্ধ প্রবাদটি ভীষণ বাস্তবধর্মী, কারণ আলগা স্রোতে ভাসমান মানব মন সুন্দরের পূজারী, যা কিছু সুন্দর তাহা আকর্ষণ করবেই, কিন্তু এতে জীবনে ঠকবার চান্স প্রবল, বাইরের রূপ দেখে ভালো মন্দর গভীরতা বিচার করা সম্ভব নয়। তাই ঘনরূপ দেখে আকৃষ্ট হলেও মন বা গুণ দেখে মানুষকে বিচার করলে জীবনে ইতিবাচক শক্তি লাভ হয়, তখন সফলতা অবশ্যম্ভাবী। পরিশেষে বলবো, রূপ নয় গুণই হোক মানুষের স্বভাব ধর্মের মাপকাঠি, অর্থাৎ পহেলে গুণ বিচারি বাদ মেয়ে দর্শনধারী। লিখছেন শুভ্রা ভট্টাচার্য হুগলি থেকে। ফেসবুক পেজে কমেন্ট করেছেন হাফিজা খাতুন উত্তর চব্বিশ পরগনার নাড়াবুনিয়া থেকে, লিখছে, আরে শোনো দিদি ভাই, বাহ্যিক রূপটা তো আসলে ফার্স্ট ইমপ্রেশনের মতো, প্রথম দর্শনে নজর কাড়তে সাহায্য করে মাত্র, কিন্তু রূপ দেখে আকর্ষণ হলেও মানুষটা কেমন তা তো তার গুণ চরিত্র আর ব্যবহার দিয়েই বোঝা যায়। বাইরে যতই সুন্দর দেখাক, আসল পরিচয় কিন্তু লুকিয়ে থাকে ভেতরের গুণেই। তাই রূপ হয়তো প্রথম দৃষ্টি কাড়ে, কিন্তু মন কাড়ে মানুষের গুণই। নাড়াবুনিয়া থেকে লিখেছে হাফিজা খাতুন। পরের বন্ধু লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, লিখছেন, রূপের কথা সবার আগে, রূপে জ্বলে আগুন, সেই আগুনে দগ্ধ সবার মন, ফুল সুন্দর রূপের গুণে, কৃষ্ণচূড়া শিউলি সূর্যমুখী, রূপের কথা বলবো কি ভাই, রূপে মুগ্ধ সবাই, সোনার হাতে সোনার কাঁকন, হলুদ বরণ গা, আলতা রাঙা পা, রূপবতী ফুলকুমারী, নাইবা থাকলো গুণ, ওটা আমি তৈরি করে নেব, ভালোবেসে ভালোবাসা দেব। লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। খুব সুন্দর লিখেছেন, গুণ না থাকলে গুণ তৈরি করে নেব, আহা খুব সুন্দর। পরের বন্ধু লিখছেন এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে, লিখেছেন, নমস্কার দেবরতী দিদি ও রাজর্ষী দাদা, আজকের বিষয়টা দেখে সেই হরিণের গল্পটা মনে পড়ে গেল, যে তার নিজের পায়ের শিঙের নিজের পায়ের থেকে শিঙের প্রশংসা বেশি করেছিল, যদিও শেষ পরিণতি কী হয়েছিল সবারই জানা। সুতরাং আমার মতে ভালো মন্দ বিচার করার আগে তার অন্তর্নিহিত গুণাবলীকেই বেশি মর্যাদা দেওয়া উচিত, শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য এবং অন্যের অহংকারী রূপ দেখে কোনো লাভ নেই। আবার অন্যের কুৎসিত চেহারা দেখে উপহাস করাও ঠিক নয়, কারণ মানবিকতা, সততা ও জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা হলো ভালো মন্দের পরিচয়। বাংলা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ভুলে গেলে চলবে না, অন্ধকারকে সবাই ভয় পায়, কিন্তু অন্ধকারে যে আবার আলোর উজ্জ্বলতা বাড়ায়। হয়তো মানুষ হিসেবে অনেকেরই ধারণা আছে যে সুন্দরের গ্রহণযোগ্যতা সর্বদা বেশি, আসলে মানুষ মাত্রই যে সুন্দরের পূজারী। লিখছেন এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: কমেন্ট পড়তে পড়তে চলে এসেছে আবারও আমাদের টেলিফোনে বন্ধু, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার।
2: হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: আপনাকে আগে আমি নাচনকন্দা ছাবড়াকন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদি ভাই।
1: বলুন প্রবীর বাবু।
2: আগে রাখি বন্ধনের শুভেচ্ছা নেবেন দিদি ভাই।
1: আপনাকেও জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা
2: দিদি ভাই। দেখুন, আমার এক মাস্টারমশাই ছিলেন, উনি বলতেন যখন তোর কাছে টাকা থাকবে তখন কিন্তু তুই জামা প্যান্ট ছেঁড়া ছেঁড়া পরবি, আর যখন টাকা থাকবে না তখন কিন্তু ভালো জামা প্যান্ট পরবি, তাতে লোক কিন্তু তোর কাছে টাকা চাইবে না, তখন কিন্তু গুণের বিচার হবে। এই জায়গাটা থেকে আমরা মানে একটা শিক্ষা লাভ করেছি দিদি ভাই, মানুষ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন কিন্তু মানুষ ভয় পাবে, হ্যাঁ এইটাতে গুণ বিচার করে। আর দেখনদাড়িটা হচ্ছে ওই যে ছেঁড়া জামা প্যান্ট পরে ওইটা হচ্ছে দেখনদাড়ি দিদি ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি ভাই।
1: আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি আমরা এভাবে কজন ভাবি, আমরা তো এভাবে ভাবি না, না কিন্তু ভাবাটা সত্যি উচিত। দেখি আমাদের পরের বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে কি লিখছেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথিপুর ও মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর্যে রাজস্বী দাদা ভাই ও আর্যে দেবারতী দিদি ভাই, নমস্কার জানাই। প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, এই প্রবাদটি বিয়ের জন্য একেবারে সঠিক, কিন্তু বাস্তবে মানুষকে তার গুণ দিয়ে মূল্যায়ন করা উচিত। উদাহরণ হিসেবে একটা গল্প বলি। একবার বিদ্যাসাগর মহাশয় সাধারণ ধুতি চাদর পরে এক ধনী ব্যক্তির বাড়িতে ভোজের আমন্ত্রণে গিয়েছিলেন। দারোয়ান ওনাকে সাধারণ পোশাকে দেখে ভেতরে ঢুকতে দেয়নি। বিদ্যাসাগর মহাশয় পরের দিন অত্যন্ত মূল্যবান ও জমকালো পোশাক পরে সেখানে যান। এবার তাকে সাদরে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং চমৎকার খাবার পরিবেশন করা হয়। বিদ্যাসাগর মহাশয় তখন মুখে খাবার না তুলে তাঁর ওই দামি পোশাকের ওপর ঢালতে শুরু করেন এবং বলেন, খাও বাবা পোশাক খাও। অর্থাৎ সমাজ সেদিন তার গুণের চেয়ে তার বাহ্যিক দর্শন বা পোশাককে বেশি গুরুত্ব দিয়েছিল। আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, লিখছেন কাঁথি পূর্ব মেদিনীপুরের জুখিয়া বাজার থেকে যাদবেন্দ্র পণ্ডা। পরের বন্ধু লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, লিখছেন প্রিয় আপনার কথা, প্রথম দর্শন প্রতারণামূলক হতেও পারে, শেষ পর্যন্ত মানুষের গুণ, মেধা, দক্ষতা, কর্মক্ষেত্র ও সমাজ, দেশ এবং দশের কাছে তাকে জয় ও প্রতিষ্ঠা এনে দেয়, লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। বিজয়কৃষ্ণ দালাল লিখছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে, শুভ সন্ধ্যা রাজর্ষী ও দেবারতীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম, আর

সেই সাথে রাখি বন্ধনের শুভকামনাও ভালোবাসা জানালাম। আপনাকেও জানাই বিজয়বাবু রাখি বন্ধনের অনেকখানি শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের চলার পথ আরও দীর্ঘ হোক। খুব ভালো লাগলো আপনার এই মেসেজের শুরুতে শুভকামনার বার্তা লিখছেন। আজকের বিষয়ে খুব বেশি করে লিখতে পারছি না, কারণ ছোট্ট কথাতে বলাই শ্রেয় মনে করছি। লিখছেন যে চকচক করলেই তো শোনা হয় না, আর এখন মানুষ প্রথম দর্শনেই চকচকটাই খুঁজে বেড়ায়। ধন্যবাদ। বিজয় দালাল লিখছেন বন্দিপুর হুগলির নালিকুল থেকে। আর এই মেসেজে সত্যি আমাদের এটা মনে হচ্ছে যে এখনও আমরা অনেক মানুষ আছি মুখে বলি বটে চকচক করলেই শোনা হয় না, কিন্তু আলটিমেটলি চকচকে জিনিসের দিকেই ঝুঁকি। বেশ, তাহলে পরের বন্ধুর মেসেজ পড়ব। দেখি কে মেসেজ করছেন। উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন, রাজস্ব দেবারদী শুভ সন্ধ্যা। প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী এমনটাই চলে আসছে। মানুষের অবয়ব ও শারীরিক ভাষায় প্রথমেই আমরা অনেকেই প্রভাবিত হই। ব্যক্তির গুণাগুণ ভেবে না দেখে সুদর্শনে মুগ্ধ হই। সহজে মুগ্ধ হয়ে পরে দগ্ধ হতে হয়, তাই যাতে ভুল না হয় কাউকে দেখেই তার মূল্যায়ন করা থেকে বিরত থাকতে হবে। দেখতে যেমনই হোক গুণের কথা বললে চলবে না। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে। এরপর আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে।

0: শীষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন আমাদের ফেসবুক পেজে, আগে দর্শন ধরি পিছে গুণ বিচারি, আগে চোখ দিয়ে দেখি তার রূপ, তারপর দেখি তার ব্যবহার, ভালো কি মন্দ তা বোঝা ভারী দেয়। রূপে লক্ষ্যে গুণে সরস্বতী, কে করিবে তার বিচার, সুন্দর মুখের জয় সর্বত্র। একবার আইনস্টাইনের কাছে এক মহিলা অতি সুন্দরী এসে বললেন, যদি আমরা বিবাহ করি তাহলে আমাদের সন্তান দেখতে খুব সুন্দর হবে এবং আপনার মতো পণ্ডিত জ্ঞানী হবে। তখন আইনস্টাইন উত্তর দিয়েছিলেন, যদি উল্টোটা হয়ে যায়, আপনার মতন বুদ্ধি আর আমার মতন চেহারা। আমাকে এক ভদ্রলোক, যিনি হিমাচল প্রদেশের আপেলের কোম্পানির ডিরেক্টর ছিলেন, তিনি বলেছিলেন, যে আপেলটা দেখতে সুন্দর সেটা কিনবেন, সেটা ভালো, কিন্তু মানুষের ক্ষেত্রে সবসময় বিচার করতে হয়। একেবারে সত্যি, আমরা আগে দেখি পছন্দ হলে তারপর তার গুণ বিচার করি। প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন রইল, ভালো থাকবেন। লিখছেন শীষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। পরের বন্ধু লিখছেন দীনেশ নস্কর বালি মধ্যজয়পুর হাওড়া থেকে। লিখছেন, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী, কথাটা সত্যি হলেও অনেক সময় ভুল হয়ে যায়। আমার মা ছিলেন সুন্দরের পূজারি, অনেক দেখে দেখে আমার বিয়ে দেয় খুব সুন্দরীর সঙ্গে। আমি বলছি না, পাড়ার লোকেরা বলে সেই সুন্দরী যে কি গুণ দেখাচ্ছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে আমার মা। আমি বললাম, তুমিই তো দেখে দিলে সুন্দরী, এবার বোঝো ঠেলা। ভাইয়ের বিয়ে হলো, তারপর মা আর সুন্দরীর দিকে তাকায় না। মা বললো, নর্মাল হলেই চলবে, কালো হলেও চলবে, সেও খুব সুবিধার না, তার চেয়েও ভালো গুণ দেখাচ্ছে। আসলে কালো, ফর্সা, সুন্দর, কুৎসিত এগুলো কোনো ব্যাপার না, যে ভালো হওয়ার সে সবেতেই ভালো হবে। সুন্দরী হলেও ভালো হতে পারে, কুৎসিত হলেও ভালো হতে পারে, আবার তার উল্টোটাও হতে পারে। লিখছেন দীনেশ নস্কর বালি মধ্যজয়পুর হাওড়া থেকে। আমি না একটা কথা ভাবছি, এই যে বন্ধু মেসেজটি করলেন, কমেন্ট করলেন, মানে তারপরে তিনি বাড়িতে ঠিকঠাক থাকবেন তো, বকুনি ঝকুনি খেয়ে যাবেন না তো? বেশ, আমাদের ফেসবুক পেজে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিলেন, আশা করছি সেই সব কমেন্ট পড়া হলো। খুব অল্প সময়ই বাকি আছে, যদি আর কেউ মেসেজ করতে চান বা হোয়াটসঅ্যাপ করতে চান, চটপট বরং আমাদের লিখে জানান। আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজ আপনার কথার যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মতামত। এছাড়াও আমাদের ফোন করতে পারেন 2248-8085 নাম্বারে। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং SMS এর যে নাম্বারটি সেটি হলো 9903055992। এখানে SMS বা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে আপনার কথা।

0: 100.1 FM Golden.
1: বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি এসএমএস করেছে, আমরা এটাই দেখে আসি যে জিনিসের গভীরতা বেশি, যা লং লাস্টিং তা সবসময় গভীরে লুকানো থাকে, তার প্রকাশ কম। গুণ লুকানো থাকে রূপের আড়ালে, যেমন সাগরের গভীরে ঢেউ থাকে না, গুণ ঠিক তাই, যা গভীরে থাকে কিন্তু লং লাস্টিং। আর রূপ মানে তো চমক, যা মানুষের মন ভোলায়, তবে রূপ দিয়ে গুণ ঢাকা যায় না। গুণ না থাকলে সেই রূপের মূল্য নেই, রূপ নষ্ট হয়ে যায় বয়সের সাথে, আর গুণের সাথে সম্পর্ক সে তো চিরন্তন, গুণের কদর সবার আগে। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘরিয়া থেকে। বেশ, পরের বন্ধুর এসএমএস আমরা পড়ব। হোয়াটসঅ্যাপ মেসেজ লিখছেন কিশোর হাওড়া বালি থেকে। সত্যিই তাই, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচার করা যাবে। মানুষ সুন্দরের পূজারী এখনও ছেলেপক্ষ মেয়ে দেখতে গেলে প্রথমে দর্শনটাই দেখে, পরে গুণের কথাই আসে। অনেকে আবার জিজ্ঞাসা করে পরমা সুন্দরী তো, তবেই মেয়ে দেখতে যাব, না হলে ফালতু সময় নষ্ট করব না। আগে তো সুন্দর হোক, পরে যা দোষ ত্রুটি আছে সব মানিয়ে নেওয়া যাবে। সুন্দরী হলেই যে খারাপ হবে এর তো কোনো মানে নেই। অনেকে তো কুৎসিতকে বিয়ে করেও ঝগড়াঝাঁটি অশান্তির মধ্যে আছে, অনেকেই আবার সুন্দরীকে বিয়ে করে খুবই ভালো আছে। ভালো খারাপ সুন্দর হোক আর কুৎসিত সকলের মধ্যেই আছে। এক একটা মেয়েকে দেখতে খারাপ, তাতে কি, ভালো জায়গায় সার্ভিস করছে, দেখা গেল তার বর খুব সুন্দর। আসলে গুণের বিচারটা পরে দেখা হয়, ট্রেনে বাসে অনেক সময় খুব সুন্দরীদের দেখা যায়, সবাই একটু তার দিকে দেখে, সুন্দর বলেই তো, তার ভেতরটা হয়তো খুবই খারাপ। সেই বিচার আমরা কি করে করব, আমরা একটা সুন্দর মেয়েকে দেখলাম, এটাই সুন্দরের দাম আছে বলে এখনও সুন্দরের প্রতিযোগিতা হয়। লিখছেন কিশোর হাওড়া বালি থেকে। পরের বন্ধু লিখছেন সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে। লিখেছেন জীবনযুদ্ধে জয়ী হতে হলে রূপ নয় গুণের প্রয়োজন, সুতরাং রূপের আকর্ষণ ক্ষণিকের জন্য, কিন্তু গুণ চিরকালীন। এই যে রূপ গুণ নিয়ে এতগুলো কথা বলছি, এই কথাগুলো বলতে বলতে রাজস্বীতা আমাদেরকে কটমট করে তাকাচ্ছে এবং ভাবছে যে মানে কেন আমি রূপ গুণ এই সমস্ত কিছু নিয়ে কথা বলছি, মানে এটা তো একেবারেই তার বিষয় নয়, মানে কোনো কিছু তার বক্তব্যই নেই এখানে। ওই যে গলা খাকারি দিয়ে দিল, মনে করলো এটাই বোধ হয় সবকিছু, বলা কথা না বলা কথা সবকিছু এর মধ্যে দিয়েই বোধ হয় প্রকাশ হয়ে যাবে।
2: দেখো, যেটা যার মধ্যে নেই সেটা নিয়ে শুধু কথা বলে লাভ নেই,
1: মানে তোমার মধ্যে নেই বলতে চাইছো তাই তো, মানে তুমি গুণীও নও রূপীও নও এরকমইটা বোধ হয় বলতে চাইছো নাকি?
2: দেখো না, মন্তব্য করবো না।
1: হ্যাঁ, সেটা না করাই ভালো, এবং সূর্যর ঘড়ির কাঁটা কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে, আর খুব দ্রুত গতিতে মানে না যেভাবে এগো সেভাবেই এগোচ্ছে। এক সেকেন্ড সময় মানে সেই সেকেন্ড ধরেই এগোচ্ছে, এক মিনিট সময় মানে ষাট সেকেন্ড ধরেই এগোচ্ছে, কিন্তু আমাদের সময়টা এবার শেষ হয়ে আসছে। না মানে আমাদের সময়টা মানে আপনার কথার সময়টা শেষ হয়ে আসছে,
2: আমারও আসছে
1: তাই না? 9:30 থেকে তাহলে গানে গানে বাজিমাত কি শেষ হয়ে গেল, মানে আর কিছু হবে না নাকি, কি বলতে চাইছো?
2: নিশ্চয়ই হবে, এবং হবে বলেই তো আমাদের এত প্রিপারেশন নেওয়া।
1: বেশ, তাহলে চটপট দেখে নিই আর কোনো মেসেজ রয়েছে কিনা। আরও একজন বন্ধু মেসেজ করেছেন, না এই রে মেসেজ করে তিনি আবার ডিলিটও করে দিলেন, কিন্তু এই মুহূর্তে সময় আর একেবারেই নেই, আমাদের এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আর এই পর্ব থেকে বিদায় নেওয়ার সঙ্গে আপনাদের জন্য রয়েছে একটি গান, সে গান শুনতে শুনতেই আমরা আজকের মতন বিদায় নিচ্ছি আপনার কথা অনুষ্ঠান থেকে।
2: ফাইনালি
1: এবং 9:30 আবার আসছি, বাড়ি চলে যাচ্ছি না, 9:30 আসছি গানে গানে বাজিমাত নিয়ে। আপনাদের সকলকে কিন্তু শুনতেই হবে গানে গানে বাজিমাতে রাজস্বীয় দেবারতী আজকে কি করছে কি বলছে। মনোময় ভট্টাচার্যের গানে গানে আজকের মতো আপনার কথা শেষ করছি।

বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। শুরু হয়ে গেল গানে গানে বাজিমাত, আপনাদের সাথে দেবারতী আর রাজর্ষী। গানে গানে বাজিমাত মানে গানের ওপর হরেক প্রশ্ন, আর থাকে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট শোনাতে এ গান।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: বাজিমাত শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা।
3: চাপ চাপ চাপ, চেনার চাপ। আসলে কি বলুন তো, লোক চেনা খুব মুশকিল, আর গান চেনা আরো বেশি মুশকিল। কি হলো?
4: ভাবছি কি বলবো, কি বলাটা উচিত, কারণ আমাদের তো ক্লুগুলোকে বলতে হবে। তুমি মানে যা কিছু বললে সেখানে তো ব্যাপারটার কি বলাটাই কষ্টকর হয়ে যাচ্ছে, চেনা চেনির খেলা। যাই হোক, প্রথম ক্লুতে বরং চলে যাই। আমি কষ্ট করে সমস্ত কিছু লিখে টিকে এনেছি তো। সাদা কালো বাংলা সিনেমায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের রাগাশ্রী গান, সিনেমায় গানের সিচুয়েশনটা এরকম ছিল, নায়িকা এক সঙ্গীতাসরের মঞ্চে এই গানটা গাইছেন। হুগলি থেকে বিজয় দালাল শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে এই গান।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो कीना।
1: हेडफोन कने लागिए नहीं दे बोलो ती रेडी।
2: প্রথম ক্লুটা আমরা দিয়েছিলাম সাদা কালো বাংলা সিনেমায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের রাগাশ্রয়ী গান। সিনেমায় গানের সিচুয়েশন এরকম ছিল যে নায়িকা একটি সঙ্গীত আসরের মঞ্চে এই গানটি গাইছেন।
1: তুমি কখনো সঙ্গীত আসরে মঞ্চে গান গেয়েছো?
2: গেয়েছি তো, বলি তো, এতদিন ধরে আমার গলাটা এরকম অবস্থা হয়েছিল, কারণ আমি তো গান গাই না সেটাকে। যাই হোক, যাই বা বললাম, সিনেমায় কাহিনী এবং চিত্রনাট্য লিখেছিলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, আর গানের গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার।
1: বেশ, তাহলে কোন গান সেটা আপনি ভাবুন, আর ভাবতে চলে যাই আমাদের পরবর্তী রিকোয়েস্টে।

0: গান শুনতে শুনতে চলে এলাম এবার আমাদের 3 নম্বর ক্লু দিয়ে। প্রথম দুটো ক্লু আরও একবার বলে দিই। সাদা কালো বাংলা সিনেমায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, রাগাশ্রয়ী গান, আর সিনেমায় গানের দৃশ্যটা এরকম ছিল যে নায়িকা একটি গানের আসরের মঞ্চে এই গানটা গাইছেন। দ্বিতীয় ক্লু দিয়েছিলাম সিনেমায় কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, গানের গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। 3 নম্বর ক্লু, লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, এই সিনেমার নায়ক ছিলেন বিশ্বজিৎ এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গানে লিপ দিয়েছিলেন অভিনেত্রী তন্দ্রা বর্মণ। তাহলে কোন সেই গান আপনি জানাবেন আমাদের, আর আমরা চলে যাই আবারও পরের অনুরোধে।
1: তোমাকে শোনাতে শোনাতে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভ

0: মাসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা।
4: তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি?
5: মোরাল অফ দ্য স্টোরি সবাই চিনতে পেরেছেন।
4: কোন সিনেমার গান
5: এটা? হচ্ছে হারমোনিয়া, না সরি, এক টুকরো আগুন সিনেমার গান।
4: বেশ, তাহলে একটু এক টুকরো আগুন,
5: মানে আগুন জ্বালাবো?
4: না না, তোমাকে কিচ্ছু জ্বালাতে
5: কল্যাণী থেকে কমলেশ পাথর দিয়েছেন সঠিক উত্তর।
4: তাহলে সবার জন্য এটা।

রাজহরি। সময়ের সাথে সাথে হারিয়ে যায় অনেক কিছু, থেকে যায় গান। এমনই একটি হারানো দিনের গান শুনব আমরা। আপনাকে বলতে হবে গানের শিল্পীর নাম কি। উত্তর পাঠাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। প্রথমে লিখবেন উত্তর, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন, আর মেসেজটা সেন্ড করবেন 9903059992 নম্বরে। সোনাঝুরি।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে। শুনবেন এক টুকরো আগুন সিনেমার গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1300-এরও বেশি মানুষ। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200-এরও বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 84 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত মানুষদের সহায়তার জন্য বিদেশমন্ত্রক নতুন দিল্লিতে একটি 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। আবহাওয়া দপ্তর আগামীকাল ওড়িশা ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 180,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 359-এ দাঁড়িয়েছে। 288 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষকে উদ্ধারে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। গতকাল নেপালের 3টি জেলায় এই আকস্মিক বন্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। নেপাল পুলিশ জানিয়েছে, আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে চিতওয়ানে 108টি, পূর্ব নাওয়ালপরাশিতে 62টি, ধাদিংয়ে 27টি, গোর্খায় 20টি, রাসুয়ায়

17টি, পশ্চিম নাওয়াল পরাশিতে 15টি, নোয়াকোটে 12টি এবং তানাহুনে 9টি রয়েছে। তিব্বত ও নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত 1,300 বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। উভয় কর্তৃপক্ষই জানিয়েছে 30টিরও বেশি দেশের মানুষ নিখোঁজ হয়েছে, যাদের মধ্যে প্রধানত ভারত, গ্রেট ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার নাগরিকরা রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এ পর্যন্ত আহত সহ 8 শতাধিক আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। ভোটে কোশি নদীর উপনদী লেনদের প্রবাহ তুষার ধসের কারণে বাধাগ্রস্ত হওয়ার ফলে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যাটি প্রথমে চীন নেপাল সীমান্তের রাসুবাগাদির কাছে অবস্থিত তিমুর এলাকায় আঘাত হানে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি এক প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে, 290 জন ভারতীয় সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালে হরপাবান বিপর্যয় নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এরা সকলেই একটি পর্যটন সংস্থার সঙ্গে সেদেশ ভ্রমণ করছিলেন বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করছে। এদিকে দুর্গতদের পরিবারগুলিকে সাহায্যের জন্য নবানে গতরাত থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকেই নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে রাজ্য সরকার। দুর্গত মানুষের সহায়তার জন্য ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘণ্টার একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে 9111230887 18 এবং 9111230887 19 নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য 9199682919 88 নম্বরে যোগাযোগ করা সম্ভব। নেপালের ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে সৃষ্ট ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক বাঁধ সৃষ্ট হ্রদটি আগামী 3 দিনের মধ্যে ভেঙে পড়ার উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছে, আজ সকাল পর্যন্ত হ্রদটিতে আনুমানিক 20 লক্ষ ঘনমিটার জল জমা ছিল। হ্রদটির ধারণ ক্ষমতা থেকে তা অনেকটাই বেশি হওয়ায় জল উপচে পড়তে দেখা যায়। মন্ত্রক আরও সতর্ক করে বলেছে যে আগামী 3 দিনে হ্রদটিতে আরও 30 লক্ষ ঘনমিটার জল প্রবেশ করতে পারে, এর ফলে ভেঙে পড়ার ঝুঁকি আরও বাড়বে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ তিব্বতের নেপাল সীমান্ত সংলগ্ন গিরং টাউনশিপ পরিদর্শন করেছেন। সেখানে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি 558 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং টাউনশিপে এই আকস্মিক বন্যা আঘাত হানে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল ওড়িশা ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে নেপালের আকস্মিক বন্যার দিকে তাকিয়ে প্রশাসনিক মহলকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগামীকাল ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক সহ পশ্চিমবঙ্গ এবং সিকিমও বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাচ্ছেন। দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সি বি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাসখন্দে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। তিনি জানান, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এই মাসের 31 তারিখে বিশকেকে অনুষ্ঠিতব্য 26তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা খাতে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় চারগুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের 57 বছরের পুরনো ভেহিকেল ফ্যাক্টরি জব্বলপুর এটি সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত এবং সংস্কারের জন্য 472 কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন,

0: 21वीं सदी का आधुनिक स्पोर्ट्स इकोसिस्टम बनाने के लिए पूरी तरह प्रतिबद्ध है। आज स्पोर्ट्स यूनिवर्सिटी से लेकर आधुनिक ट्रेनिंग सेंटर्स तक देश में एक ऐसी व्यवस्था बनाई जा रही है जिसमें प्रतिभा को पहचानने से लेकर उसे दुनिया के मंच तक पहुंचाने तक हर स्तर पर सहयोग मिले।
1: আগামী মাসগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মৌসুমি মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। আজ নতুন দিল্লির কৃষি ভবন থেকে ভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজবাহী ভ্যানগুলোর যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, নাফেড ও কেন্দ্রীয় ভান্ডারের আউটলেট এবং দিল্লি জুড়ে ভ্রাম্য ভ্যানের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
2: हर वर्ष हम लोग कोशिश करते हैं कि प्याज में अगर कोई कीमतों की बढ़ोतरी होती है तो उसमें रिटेल इंटरवेंशन के माध्यम से सब्सिडाइज दर पर प्याज की उपलब्धता सुनिश्चित की जाती है। प्याज की जो प्रोडक्शन है या अवेलेबिलिटी है उसमें किसी प्रकार की कोई किल्लत नहीं है। एक्सपोर्ट को भी देखें तो वो पिछले वर्ष के मुकाबले भी सामान्य है।
1: রাখি পূর্ণিমা আগামীকাল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, প্রাচীনকাল থেকেই রাখি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদযাপিত হয়ে আসছে। বিজেপি সভাপতি নীতিন নবীন আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে নবনিযুক্ত জাতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে প্রথম সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করেন। বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্র ও বিবেকানন্দ শিলা স্মারকের সভাপতি এ বালাকৃষ্ণের প্রয়াত হয়েছেন। আজ ভোর রাতে কন্যাকুমারীতে সংগঠনের মূল কার্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরুষদের ক্রিকেটে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে জিতে নিয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্টের পঞ্চম তথা শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান তুলে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1,300 বেশি মানুষ। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200 বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 84 জনকে উদ্ধার করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আগামীকাল সকাল 6:20।

0: মেজবানি এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। আপনার সাথে দেবারতী আর রাজশ্রী। নিউজের আগে ছিল সোনাঝুরি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
1: সুরব্যঞ্জন
2: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চীনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সতীনাথ মুখোপাধ্যায় সুরে এই গানের শিল্পী ছিলেন দীপক মৈত্র। কারা কারা সঠিক উত্তর দিলেন তাদের নাম বলবো, তবে তার আগে থাকল পবিত্র মিত্রর কথায় সতীনাথ মুখোপাধ্যায় সুরে লতা মঙ্গেশকরের এই গান।

0: সঠিক উত্তর যারা যারা দিয়েছেন সোনাঝুরি রাউন্ডের তাদের নামগুলো চটপট জানাই। মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, সুব্রত রঞ্জন দাস গারুলিয়া বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, বরুণয়ন দাস বেলঘরিয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে এবং কমলেশ পাত্র কল্যাণী থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সকলের জন্য।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
0: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট সোনাতে এ গান।

আজ শোনাতে এ গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন এস এ জি, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

আর তাঁদের নামে। অদিতি মিত্র বজবজ থেকে, শ্রীরামপুর থেকে, শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি, এবং বারাসাত থেকে শেখ আজহার দিয়েছেন সঠিক উত্তর। সঠিক উত্তরদাতাদের জন্য রইল একটা জোরদার হাততালি।

0: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।
1: কালীঘাট রোড থেকে সোনালী শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে এই গান।

0: শোনাতে এ গান, শোনাতে
1: এ গান যে গে যায়।
2: বাঘাযতীন থেকে কবিতা দাস শুনতে চেয়েছেন শ্যামল মিত্রর কণ্ঠে পরের গানটি।
3: নতুন পঙ্খি বাঁধে দুঃখীর পঙ্খি, উইরা গেলে দুঃখী শূন্য।

পরের গানটি আমরা শুনব সুজাতা চক্রবর্তীর কণ্ঠে। আর এ গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন কোচবিহার থেকে ভাস্কর সেহানবিশ।

বাংলা ছায়াছবির গানের অনুরোধ জানাচ্ছেন আপনারা। আর এই মুহূর্তে অনুরোধ চলে এসেছে স্বাগত পাল ও শম্পা পালের কাছ থেকে, আমতলা মামুদপুর থেকে। তারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: করবো।
1: এ বাবু মশাই, এত ভালোবাসা ভালো নয়।
2: চিত্রধ্বনি
3: চিত্রধ্বনি
2: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান। আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
3: চিত্রধ্বনি
0: চিত্রধ্বনি
1: কি ব্যাপারে নায়ক গৌরাঙ্গ, কি দুঃসংবাদ বলো?
4: আগে দুঃসংবাদ কেন হতে যাবে,
1: সুসংবাদ তো তুমি বড় একটা আনো না। বলো কি চাই? কোন মহল বিক্রি হচ্ছে আর বেনামিতে তুমি তা কিনছো?
4: আগে ছি ছি ছি
1: ছি ছি ছি ছি বেড়াল তপস্বী
4: যাকে,
1: বলো কি দরকার?
4: আগে রূপনারায়ণপুরের গোমস্তা আপনাকে দয়া করে যেতে বলেছে।
1: কেন আমি দয়া করবো? কেন,
4: আগে একটা গুজব শোনা যাচ্ছে যে বছর দুয়েকের মধ্যেই নাকি জমিদারি প্রথার উচ্ছেদ হবে।
1: গুজব নয়, ওটা সত্যি। জমিদাররা থাকছেন না, আর না থাকাই উচিত।
4: সে কি
1: তোমার তাতে কি গেল এলে? হে চিরটা কাল তো তোমরা গোলামি করে এসছো, এতদিন জমিদারদের গোলামি করেছো, এইবার ব্যবসাদারদের গোলাম হবে। বলো রূপনারায়ণপুরের কি খবর বলো।
4: আগে প্রজারা কেউ খাজনা দিতে চাইছে না।
1: চাবুক লাগাও।
4: আগে চাবুকের দিন চলে গেছে, আপনি যদি একবার যান হুজুরকে দেখে, প্রজারা হয়তো
1: দু এক পয়সা ঠেকাবে বলছো, কিন্তু এদিকে যে ভাঁড় খালি, টাকা পয়সা কিছু নেই।
4: সবই তো আপনি জানেন।
1: সবটুকু জানি না, যতটুকু জানো ততটুকু জানি। হিমলা হিমলা চল, দিন কতক রূপনারায়ণপুর ঘুরে আসি। হ্যাঁ
3: চিত্রধ্বনি
0: চিত্রধ্বনি
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি রাজর্ষী আর দেবারতী। নিউজের আগে প্রশ্ন ছিল চিত্রধ্বনি রাউন্ডের।
1: চিত্রধ্বনি,
3: চিত্রধ্বনি
2: আজ শুনেছিলেন এই সংলাপ।
4: কি ব্যাপারে নায়ক গৌরাঙ্গ, কি দুঃসংবাদ বলো?
5: আগে দুঃসংবাদ কেন হতে যাবে,
4: সুসংবাদ তো তুমি বড় একটা আনো না। বলো কি চাই, কোন মাল বিক্রি হচ্ছে আর বেনামিতে তুমি তা কিনছো?
5: আগে ছি ছি ছি
4: ছি ছি ছি বেড়াল তপস্বী
5: যাকে,
4: বলো কি দরকার?
5: আগে রূপনারায়ণপুরের গোমস্তা আপনাকে দয়া করে যেতে বলেছে।
4: কেন, আমি দয়া করবো কেন?
5: আগে একটা গুজব শোনা যাচ্ছে যে বছর দুয়েকের মধ্যেই নাকি জমিদারি প্রথার উচ্ছেদ হবে।
4: গুজব নয়, ওটা সত্যি। জমিদাররা থাকছেন না, আর না থাকাই উচিত।
5: আগে সে কি,
4: তোমার তাতে কি গেল এলে? হে চিরটা কাল তো তোমরা গোলামি করে এসছো, এতদিন জমিদারদের গোলামি করেছো, এইবার ব্যবসাদারদের গোলাম হবে। বলো রূপনারায়ণপুরের কি খবর বলো।
5: আগে প্রজারা কেউ খাজনা দিতে চাইছে না।
4: চাবুক লাগাও।
5: আগে চাবুকের দিন চলে গেছে, আপনি যদি একবার যান হুজুরকে দেখে, প্রজারা হয়তো
4: দু এক পয়সা ঠাকাবে বলছো, কিন্তু এদিকে যে ভাঁড় খালি, টাকা পয়সা কিছু নেই।
5: সবই তো আপনি জানেন।
4: সবটুকু জানি না, যতটুকু জানো ততটুকু জানি। বিমলা, বিমলা চল দিন কতক রূপনারায়ণপুর ঘুরে আসি।
2: হারমোনিয়াম সিনেমার এই সংলাপের পরেই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: এই গান যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন বারাসাত থেকে শেখ আজহার, শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি এবং কল্যাণী থেকে কমলেশ পাত্র। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবার জন্য রইল এটা।
1: গানের ভিতর দিয়ে শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প
2: গানের ভিতর দিয়ে
1: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাবো। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
2: গানের ভিতর দিয়ে
3: কি হলো, কি বৌমা, রাত দিন খোক খোক করে কেসেই চলেছে, কি রোগ বাদালে বাপু? যাক্কা ডাকা হলো নাকি গো? তারপর তো তোমার বাপের বাড়ির লোক বলবে আমরা তোমার খাতির যত্ন করি না।
4: কি গো বৌদি, এত কাশি কিসের? কেউ তোমায় মনে করছে মনে হয়, এক্স বয়ফ্রেন্ড নাকি গো?
5: কয়েকদিন মানে এই দেড় সপ্তাহ থেকে কি যে হলো, কাশিটা আর থামছেই না, গার্গল করছি কিছু লাভ হচ্ছে না। সৌম্য মানে আপনাদের দাদা বলছে ডাক্তার দেখাতে, কিন্তু ওই আর কি, শাশুড়ি ননদের সব ব্যাপারে এই ট্যারা ব্যাঁকা কথাগুলো এখন শুয়ে গেছে। দিনের শেষে যখন ওর বুকে মাথা রাখি সব দুঃখ, সব অভিমান, সব মন খারাপ হারিয়ে যায়।
6: নুপুরের বোল আর বাজে না, কোন ভোমরার গান।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি যে বাংলার রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

চলে আসব যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম নিয়ে। কমলেশ পাত্র কল্যাণী থেকে, শেখ আজহার বারাসাত থেকে সঠিক উত্তর দিয়েছেন, অদিতি মিত্র বজবজ থেকে, বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, রুমা

0: তো নিউটাউন থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প শোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: আপনারা আছেন আমার পডকাস্টে। আমরা কথা বলবো গলার সমস্যা নিয়ে। স্যার, অনেক দিন ধরে যদি কারোর গলা ধরে থাকে, গলা ব্যথা থাকে, সেটা কি চিন্তার কারণ?
3: একদমই। ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হলে
4: না না না
5: এই কি হলো গো? এই নাও জল খাও।
4: আমি আর ভালো হব রে না গো।
5: আজ রাত্রে তোমার কি হলো গো? কি চাতা বলছো?
4: হ্যাঁ গো, আজ মোবাইলে দেখলাম একজন বলছেন গলা ভাঙা থাকলে নাকি
5: এই মোবাইলই কাল হয়েছে জানো তো। আচ্ছা তুমি খারাপটা ভাবছো কেন? কাল তো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি।
4: আচ্ছা সৌম্য, যদি আমার খারাপ কিছু হয়?
5: খারাপ ভাবলেই খারাপ, আর যদি হয়ও ট্রিটমেন্ট হবে। এই তো তোমারই প্রিসুত দিদি সোমাদি, 10 বছর আগে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, ট্রিটমেন্ট হলো, অপারেশন হয়েছে, এখন দিব্য আছে, হিলি দিল্লি করছে। এত ভেবো না, আমি তো আছি।
4: জানি তুমি তো আছো, কিন্তু বড় ভয় হয় যে।
6: দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর, এর কাছে স্বর্গ সুধার বেশি আছে মূল্য কি আর।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলার রেট্রো গানের থিমের উপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

0: সঠিক উত্তর দিয়েছেন যারা যারা তাদের নামগুলো বলে দিই। অদিতি মিত্র বজবজ থেকে, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, রুমা দত্ত নিউটাউন থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, রীতা শ্রীমানী বেহালা কলকাতা ষাট থেকে এবং সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে দিয়েছেন দ্বিতীয় গল্পের সঠিক উত্তর।
1: গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে
3: মুখটা বড় করে খোলো, হ্যাঁ জিপটা বার করো, বলো একটা ইনফেকশন হয়েছে, ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে।
4: সেদিন ডাক্তারবাবুর কথায় আশ্বস্ত হয়েছিলাম, কিছু টেস্ট আর বেশ কিছু ওষুধ। দুয়ে দুয়ে চার হয়ে আমার বেটার হাফের কণ্ঠ এখন অনেকটাই বেটার। এই দেখুন, এত কথা বলছি পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম সৌম, সেটা আপনারা জানেন, কিন্তু আজকের গল্পের নায়িকা আমার মিষ্টি বউ, ওর নাম ঐশী। আসলে কি বলুন তো, রোগভোগ তো লেগেই থাকবে, সংসারে পাঁচজন পাঁচ কথা বলবে, এগুলো আমাদের কন্ট্রোলে নেই। যেটা আছে সেটা হলো মনের মানুষকে এভাবে আগলে রাখা।
5: তুমি যে আলোর ছোঁয়াই ভেঙে দাও আমার হিয়াই, আধারের বন্ধ দুয়ার, তুমি যে মৌন মনে এনে দাও ক্ষণে ক্ষণে ভাষা আর সুরের জোয়ার।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন। শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: অসাধারণ গান।
1: আর গান শুনতে শুনতে আমরা চলে এলাম যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম নিয়ে। অদিতি মিত্র বজবজ থেকে, শঙ্করচন্দ্র দেব বারাসত থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, রুমা দত্ত নিউটাউন থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, রীতা শ্রীমানী বেহালা কলকাতা ষাট থেকে এবং সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে দিয়েছেন সঠিক উত্তর।

0: তাহলে স্টুডিওর ঘড়ি বলছে রাত 11:50 হয়ে এই 45 সেকেন্ড। অনুষ্ঠান কেমন লাগছে এটা কিন্তু জানার জন্য আমরা বসে থাকি, আপনারা আপনাদের ফিডব্যাক, এই যে গানের ভিতর দিয়ে রাউন্ড, তাতে ছোট ছোট গল্প এবং এসব মিলিয়ে অনুষ্ঠান কেমন লাগে আপনারা কিন্তু পরবর্তী 10 মিনিটের মধ্যে আমাদের জানাতে পারেন আপনার ফিডব্যাক। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা SMS এর নাম্বারটা
1: 9903050992।
0: মানে আমরা আজ বাড়ি যাব কিন্তু খালি হাতে না, আপনাদের ফিডব্যাক সাথে নিয়ে।
1: একদমই তাই। আর শুধুমাত্র যে আমরা ছিলাম এই অনুষ্ঠানে তা তো নয়, আমাদের সঙ্গে কণ্ঠদান করেছেন গল্পে আর যে ইন্দ্রাণী, আর যে উজ্জ্বল, আর যে প্রযুক্তি এবং আর যে শ্রাবস্তী।
0: আমাদের সমস্ত আর যে বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ।

0: মনে আজ সেই ভাবনা দে দোলা, পদ্ম দিঘির ধারে ধারে ডাহুক ডাকা মাঠের পারে, কানা মাছি খেলার কথা যায় কি বলা, মনে আজ সেই ভাবনা দে দোলা, মনে আজ সেই ভাবনা দে দোলা, মনে আজ সেই ভাবনা দে দোলা।
1: অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছেন।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 1 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, এবারে বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:45 হয়ে 8 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গান। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন মান্না দের কণ্ঠে।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন মান্নাদের কণ্ঠে গান। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:11 হয়ে 32 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন মান্নাদের কণ্ঠে। গান শোনার পর এবারে পরপর কয়েকটি গান শুনে নিন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:29:40। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গান শোনার পর এবারে ভূপেন হাজারিকার কণ্ঠে গান শুনে নিন।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে ভূপেন হাজারিকার কণ্ঠে গান শোনার পর এবারে উষা মঙ্গেশকরের কণ্ঠে পরপর কয়েকটি গান শুনে নিন।

উষা মঙ্গেশকরের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএস বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:46। শুরু হচ্ছে এখন বাংলা আধুনিক, বাংলা ছায়াছবির গান, আধুনিক আধুনিক গান শেষ হওয়ার পর শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকে প্রথম কয়েকটি গান শুনে নিন কুমার শানুর কণ্ঠে। প্রথম গানটির ছায়াছবি হিংসা।

বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে এখন শুনছেন কুমার শানুর কণ্ঠে গান। প্রথম গানটি হিংসা ছায়াছবি থেকে কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি দ্বৈত কণ্ঠে গান শোনার পর এবারে শেষ প্রতীক্ষা ছায়াছবি থেকে

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:32 হয়ে 15 সেকেন্ড। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন কুমার শানুর কণ্ঠে গান, এবারে আশা ভোসলের কণ্ঠে প্রথম গান কথা দিলাম ছায়াছবি থেকে।

বাবা, বাতাসা খাও বাবা, কথা বলো। বাতাসা খাও বাবা, কথা বলো। বাতাসা খাও বাবা, কথা বলো।

আশা ভোসলের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন স্টুডিও ঘড়িতে। এখন সময় রাত 3:20। শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথম কয়েকটি গান শুনে নিন লোকগীতি, প্রথমে পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: পৌষালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার পর এবারে প্রফুল্ল বিশ্বাসের কণ্ঠে নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন লোকগীতি।
1: ও কত

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:22 হয়ে 5 সেকেন্ড। নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন লোকগীতি, এবারে শুনে নিন কয়েকটি নজরুল গীতি। প্রথমে রামানুজ দাশগুপ্তের কণ্ঠে।

অনুসূয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শোনার পর নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন ভক্তিমূলক গান, প্রথমে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

অনুপ ঘোষালের কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হল আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিওগুলিতে এখন সময় রাত 3:59 হয়ে 42 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘটিতে এখন সময় ভোর 4:02। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে শুনবেন রাগ তোড়ি এবং তারপর রাগ গুজ্জাড়ি তোড়ি। তোড়ি রাগে সারেঙ্গিতে তোড়ি রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী পঙ্কজ মিশ্র এবং তারপর সেতারে গুজ্জাড়ি তোড়ি রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী অয়ন সেনগুপ্ত।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।

107 FM Rainbow চিরন্ত নিরাশরে আজ সঙ্গে রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী আমি সৌম্য। আসলে আমাদের এই চিরন্তনী একটা মন খারাপের ওষুধের মতন, সেই মন খারাপ থেকে ধীরে ধীরে মন ভালোর দিকে যাওয়ার একটা পথ এই চিরন্তনী। শুধুমাত্র চিরন্তনীর কথা তো নয়, চিরন্তনীর গল্পের সঙ্গে সঙ্গে আসে গানও, আর সেই সুরের সঙ্গে আমরা বয়ে চলি এক এক দিন এক এক রকমের অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে। আজও তার কোনো ব্যতিক্রম হবে না, গল্পে গানে আমরা এই কিছুটা সময় একসঙ্গে কাটাবো। আমি জানি আপনারা সঙ্গে আছেন, সঙ্গে আছেন বলেই এই বিশ্বাসটুকু এই ভরসাটুকু আছে বলেই বারবার আমরা ফিরে ফিরে আসি। আর সেই সঙ্গে আপনারা তো থাকেনই, জানান আপনাদের মতামত, ভালো লাগা খারাপ লাগা। 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে চলুন আজকের সফর শুরু করা যাক। বলবো না, শুরু তো হয়েই গেছে, আরো কিছুটা পথ এগোই আমরা। অতুল প্রসাদ সেনের গান

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আশালতা দেবী গাড়ির জানলার বাইরে চোখ রেখে বসে আছেন। অচেনা পথে গাড়ি চলছে, ড্রাইভার চালাচ্ছে, পাশে মেজ ছেলে অর্পণ। চোখ বন্ধ করলেন আশালতা। হাজার স্মৃতি ভিড় করে এলো। সেই 16 বছর বয়সে বিয়ে হয়ে যেখানে গৃহপ্রবেশ করেছিলেন সেখানে ছিলেন এতকাল, কোথাও যাওয়ার কথা কোনোদিন ভাবেননি। 3 ছেলে অর্ণব, অর্পণ, অর্চক আর 1 মেয়ে অর্ণা। 4 জনের জন্ম এই 4 পুরুষের ভিটে। ছোট থেকে বড় হওয়া, 4 জনেই স্কুল শেষ করে এই গ্রামের বাড়ি থেকেই। তারপর আরো পড়াশোনার জন্য একে একে বাড়ি জমায় বাইরে। তখন তারা কর্তাগিন্নি আর কাজের মানুষ, চাষবাস, গরু, হাঁস, মাছ এসব নিয়ে কাটিয়ে দিতেন দিনগুলো। ছুটির সময় ছেলেমেয়েরা আসত, আনন্দে ভরে উঠত সংসার। উচ্চশিক্ষা জন্ম দেয় উচ্চাশার, আর সেই উচ্চাশার কাজল পরিয়েই তো ছেলেমেয়েদের একদিন হোস্টেলের ঘরে রেখে এসেছিলেন তারা। তার দাম দিয়েছে প্রত্যেকে। বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে আসীন। কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, তার স্ত্রী কলেজে পড়ায়। 1 ছেলে ক্লাস 7 পড়ে। মেজ ছেলে MBA করে উচ্চপদস্থ আধিকারিক একটি MNC-তে, থাকে জামশেদপুরে। তার স্ত্রী সোশ্যাল ওয়ার্কার, একটা ফুটফুটে মেয়ে আছে। আর ছোট ছেলে থাকে বেঙ্গালোরে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই 1 বছর হলো বিয়ে হয়েছে।

দক্ষিণী মেয়ের সঙ্গে। আর মেয়ে অর্ণা এমএ পাশ করে বিয়ে করতে চায় ওর কলেজের এক সিনিয়রকে। আপত্তি করেননি আশালতা বা কর্তা মশাই, খুব ধুমধাম করেই বিয়ে দেন একমাত্র মেয়ের। অষ্টমঙ্গলার পরের দিনই ওরা চলে যায় সুদূর কুয়েতে। বেশ নিজের ছন্দেই চলছিল জীবনটা। হঠাৎ হার্ট অ্যাটাকে কোনো চিকিৎসার সুযোগ না দিয়েই চলে গেলেন কর্তামশাই। শ্রাদ্ধের পর ছেলেরা বলেছিল তাদের কাছে গিয়ে থাকতে। রাজি হননি আশালতা দেবী। কাজের মানুষদের নিয়ে দিব্যি কাটছিল তাঁর জীবন এই গ্রামের বাড়িতেই। হঠাৎ মহামারী সব লণ্ডভণ্ড করে দিল। যখন ঘোষণা হলো সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের, তখন কাজের মানুষেরা সবাই তাকে ছেড়ে চলে গেল যে যার বাড়িতে। একা থাকবেন কি করে? তাই বড় ছেলে কলকাতা থেকে তড়ি ঘড়ি এসে মাকে নিয়ে গেল তার নতুন ফ্ল্যাটে। মায়ের মুখ দেখে মায়ের কষ্টের কথাটা বুঝতে পেরে অরু বলেছিল লকডাউন উঠে গেলেই আবার ফিরিয়ে নিয়ে যাবে। কলকাতায় আগে গেলেও অরুর বাড়ির এই রাস্তায় কখনো আসেননি তিনি। চতুর্দিকে মহামারীর তীব্র আতঙ্কের স্রোত, তার মধ্যে আশালতা দেবীর গৃহপ্রবেশ ঘটল বড় ছেলে অর্ণবের ছবির মতো সাজানো নতুন ফ্ল্যাটে। গ্রামের বাড়িতে হাত পা ছড়িয়ে হাঁকডাক করা আশালতা দেবী হঠাৎ এমন একটা ছবির বইয়ের মতো সংসারে এসে কেমন যেন বিহ্বল হয়ে পড়লেন। সবাই যেন কেমন যন্ত্রের মতো, কারো কোনো সময় নেই। এমনকি ক্লাস সেভেনে পড়া নাতিটারও সারাদিন নানান রকম ক্লাস। তার সারাদিন ল্যাপটপ নিয়ে ওরা তিনজন তিনটে ঘরের দরজা বন্ধ করে থাকে। নাতিবাবু এক রোববার তার ঠাম্মিকে বলেছিল অনলাইন না কি যেন একটা ক্লাস হয় ওদের। আর ওর মা বাবার অফিস আর কলেজের কাজ, এইসব দেখে শুনে উনি গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। গ্রামের পরিবেশে উদাত্ত কণ্ঠে হাঁকডাক করা একজন মানুষ এই দ্বিতীয়বার গৃহপ্রবেশের পর প্রথম অনুভব করেছিলেন যে ওরও একটা শামুকের মতো খোল রয়েছে যার ভেতর গুটিয়ে শুটিয়ে দিব্যি থাকতে পারেন তিনি।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তন।